লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও নাকার জুদুন কেদো আনারাটা ফান নেলি জ্যোতি হাঁসে পি কারডম নাং পে জার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে পাই পাই নিফাই ক্রেট্রক্সি উর্মিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম ব্যানার লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী দীফু স্টেশনের লঙ্কা পাচে টাকা যাই মেকে দো আনসাটা মিনাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেন্টা আর জুলং একজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে দেবাং আমেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বুদ্ধ দেব দে লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম্পনাবাং আমেন লাকে সোনালী রং পিপি

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক চকসি পিনি আকাশবাণী ডিফুয়ত স্টেশনের লঙ্কু পিপিসি কে রট কাপার জুপনিক জিমা চেঠানপন মেক্সেনাং পরফাই ট্রকরা মিনিট কেপা পর কাংটোকার ডমালুন আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট থম কেপরা ফ পর রোসনা তেরন পিপেন লাম থেকে থান আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট প্লি কেপা পর লুনবাড়ি মালুন আর জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট কেপা পর সারসিং টি লাপেন হারমোন হারমোনি বে আং বংচি হুচেপুত আর জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট প্লি কেপা পর লুনচে টোয়ালুন আর জুলং ইকজি পরফাই নের কেপরা নিথম কেপা পর লামার জানালুন আর জুলং ইকজি পরফাই সির কেপরা মিনিট ক্রে ফর হিন্দি লামার জানালুন আর জুলং ইকজি পরফাই সির কেপরা মিনিট প্লি কেপরা ফর ইংলিশ আলুন আর জুলং ইকজি পরফাই কেপরা মিনিট ক্রে ফর রুবেন তারো পেন লামজের কেথান আর জুলং ইকজি পরফাই কেপরা মিনিট থম কেপা পর লুন বা নালুন আর জুলং ইকজি পরফাই ক্রে সিয়া পর সোয়ার লোয়া সিয়াংটং আচাই মেক আর জুলং ইকজি পরফাই কে থমরা মিনিট প্লি কেপরা ফর গুয়াহাটি পেন কাপাচেটা কার্বি আচাই মেক আর জুলং ইকজি পরফাই প্লিরা মিনিট থম কেপা পর ডিমাসা লিরমিয়ালুন আর জুলং ইকজি পরফাই প্লিরা মিনিট প্লি কেপরা ফর বোরো লিরমিয়ালুন আর জুলং ইকজি পরফাই ফর রং রূপা চাই মেক আর জুলং ইকজি পরফাই ফরা মিনিট থম কেপরা ইসিয়া পর লুনবাড়ি মালুন আর জুলং ইকজি পরফাই ফরা মিনিট ফো কেপা পর ধনঞ্জয় রংপি পেন লামজুর কেথান আর জুলং ইকজি পরফাই ট্রকা পর কায়াহার লিং আজাই মেক আং টেঙ্গলং আকাশবাণী ডিফু স্টেশন লং পেন কাপাচাক পঞ্চেং লুনসে টিমুং লাপেন প্রদীপ রং ফারাং বং লুনসে টিমুং ইক্লেম কে দামা পুথাক চিহু চিপুত আর জুলং ইকজি পরফাই ট্রক রামনি থম কেবা পর হিন্দি ঘাজালালুন আর জুলং ইকজি পরফাই ট্রক সিয়া পর দেট লং রিচিং হনালুন আর জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট ক্রিপ হওয়া পর হিন্দি লামার জান কালিয়ালুন আর জুলং ইকজি পরফাই ট্রক সিরা মিনিট থম কেবা পর অক প্রাণাজাই মেক আর জুলং ইকজি

0: লাপুয়া নাপনাং লিটুম কাংডু কার্ডমালুন কেরত কাপার জুয়া যায় মে কাং ডেঙলং আসন আসন কাংডু কার্ডমালুন আর জুইকলং টাংলং লাকি আকাশবাণী দিফু আদুন্থু নেলিলাম থে আজায় মে কাং ডেঙলং রসনা তেরন পিপেন লামথে কেথান আর জুইক সিনাং
1: আরম নীলিমেন কে রোসনা তেরন পি ননীলি দা কেদো কে দিফু ইংলেং আরং ননীলি সাই ক্লেম্বম কে পেরথা কে থাক জারং পিনি হাইলো কে থাকে ব্যাংনা অর্ডার পোলোতে ননীলি তা থাক পিপ ব্যাংনা অর্ডার পোলোতে নীলি থাক পিপি হে থাক বানা অর্ডার দি পুষিতামে নীলি চে থাক প মিথাং চে থাক প লাপেন গুটলাত লং পুষিতামে চুথন দাম দাম প ননীলিকে ননীলি লাহাই আর সোয়ার লোকে লাহাই আকাম চট লোকে পের থাকে থাক লাহাই আকসা একলা আকাম চট লোকে লাহাই লে থাক থে তে ইলি সোয়ার লোকে ননীলি তা গুটলাত লং আলং আলং লং তামে চরজু দুন প চুথাক দুন প কেনন ব্যাং নাং তয় প ব্যাং নাং তয় পুষিতামে ননীলি থাক প লাহাই আঞ্চল লো নীলি সোয়ার লো আসাই কে ননীলি কে লাহাই আঞ্চল লো কে হেমতু নিশি হাই চুপাং রেং তা পের থাকে থে কে পের থাক কে থাক পেন লাহাই পেন লো ননীলি হেমতু নিশি চুপাং রেং তা ননীলি কে লাহাই চল লো কে নিশু নিশুমার তুমফান আন তা স্কুল চুপা দুন লাহাই তা পের থাকে থাক পেন লো ননীলি পিনি হাই তামে আলং আলং লো কচো জ্বর কচো নাম কচো জ্বর দুন দুনকে ননীলিকে পিবা হাই তাল পিবা হাই তাল ব্যাং না অর্ডার দান অর্ডার ব্যাং দু হে ননীলি ফানকে ননীলি পিবা হাইটা থাকল ননীলি পিনি পিবা জারং ল অর্ডার প অর্ডার ব্যাং দু ননীলি থাক বমকে ননীলি থাক বম ব্যাংকে পিনি চি থাক বম ব্যাং নাং অর্ডার ল ননীলি থাক বম ব্যাংকে
0: লাপয় নাপনাং লিটুম রসনা তেরন পিপেন লামথে গেথান আর জুইক লং তাংল কেনাং সট কাপাচিনিয়া লামথে আর জুইক থা মোয়াফিয়া কায়া হুত রেংটক রেং নিপেন কে দোলং জিয়া ফান নন পেন আসাব আসাব দিহিন কাবিরতি এবে চিং হয়নাং জি দিহিন কাপে দাম কাচেরে থেক আটুমসি বিরতি থেক জট জি লাপেন কাবিরটি পেনসি কাছিং ঠুরা তোমার দুন উঞ্জি আহক লাপেন নিং কাছে ঠেকলং আবেং আলংসি দিহিন বিরটি দাম নাংজি কাবিরটি পেন হেনল আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেনল মেথাং লাপেন দেট কাছিং ঠুর ইজি লাং হেলো এ প্রাণ লাং হেলো এচে ঠেলু লাসি লাং পাছে হু ইক দেট্রি কিজুনা লাং আর নিবাংতা মিনিট ফপেন মিনিট কেবা পর আনপার ক্লক পে মেয়েরা

0: 2006 아니까. 아마 자스도 일리톰가 칭 혼나이 논 카르리탕 사르조 싱롱피 알랑리시 자스도 라소드 알랑리도 라펜 몽골롱 피사르도 니바리 툼도 자스케 아말라 사르조 싱롱피 방 닐리시 아닝 인삼 오자 아닝 도고 아말라 파이널 데트 페닐리 파낭 풀라 낭리 판 닐리 닝 나잉 삼픽 라시 낭리 판 루니지 랑 팔룬지 La sunang kasi cakap tengok si alang lining kan ini apilo 2006 2008 aning kan sirsip lip audio cassette audio album paklang alang itu mahal dag ni lipan kilo nawar sa nang pipon lo Guwahati si nang pon lo nili studio long ka record ceng lo la sirsip lip album long lo la pen mangen nili geng ke mang ver lo non se possi manji po ya ba
1: la pen pu thot nang li phanang kar ji ke la pen no nang li hala pu sona por ho kamatha du igma nang li studio nang lun thap iglo bonta ke cheng ma lom ke la pon che thang par pe den lo di nang li lun ki lun ington kok po aka pre ga sai si claim wrong po la pu son kamatha du igma
0: কামাথা দো ইগমা মানে মাথা ইগ এলো নিলি গেলা সোবাঙ্কে নিলিলা সিরসিবলি লংলুন্দুন ল তামে হালা লংবেন বাঙ্গে জিরালুন বাঙ্গে চেথাং ইক পিগলে হে রুই ইক পিয়াং লং আরাই আলাগে আলাং লিলা কারলিতাং জসিং রং পিসার আসুপু সারচিন থং সিগে লুন ল হাদা নিলি লুন বাঙ্কে চেথাং থে হালা সোরকে তামে ইসে অ্যালবাম লো প্রতি গাদো আর যুগে আর জুলে হে
1: কালা কালা
0: আর যুগে আর জুলো বসে তামে আন চেথাং থে লাপেন বাংবো বাংবো পেনিলি এ ইউ আর মাই মন জিরসো কলং টা লুন লুনলাং হাডা লুন মাই জির জির নিচে থাংলো আকে লাং হেরাং আপাম লং নাং কাম জিন জিন লা সোলুন টা সাব সুব চে থাংলো তামে লা চে থাং দেট আফি তামে লা স্টেজ লং লুন কি লুন ফান হাং হাং হে আকে কিদু না লিং টা কাচে রাপ
1: পূজা
0: এমে না জুতাং পর চেরাব নাং গুপ নিলি আকে জয় লগলো সে লুন লুনলো আমার এসে পর বাঙ্কে নিলি চেতরকলো চিনিয়ালো যে লুন কি লুন পেন বাঙ্কে নিলি রেঙুন এ নিলি ও বুব
1: ও
0: নিলি ও বুব লো লুন কি লুন সে তেনে ইক ডেট আনলো আমালা হেম লংলিয়া সাবসু দো লাহাই সাই ছুটি কি লাপুসি দো বমলো হে আমার 2016 আনলো 2008 নিলি কি লুন চেংলো লাসং বং পেন উইজির জির নি লুন পেন 2016 আনসি নি লুন কি চিলুন থুকে চেং থু লাসো দা কে নি লিগে ও বুবলো সেম লো লাসং থাকসে আকো নি লি বাংলা 2016 নি কাম না কারবিয়াং লং আইডল ডিফুলং লুন কি লুন কাছে পাতি আরজুদুন থু লং লিলো তা মেলা নিঙার লগে লুন কি লুন বাঙ্গে আপি গিদো কলাং মাটি
1: কালাং
0: মানে ও বুব পুসিতা পুগে লুন কে লুন বম হেম দো সিতা পুনি হিদিয়ে জো সাইটি কি বম সিতা লুন বাঙ্গে লুন বম আমার লাসনা আবির তার জুথু লং লিল নিং যে খাওয়া দেল কার্বিয়াং লং আইডল ডু পুপেনকে নিলে আকু নাং পাতে দুলো লুন লুন লিয়ার দিং পিকল টেমা আমার নাং বাং থুলো নিলি লাসু বাংকে কুইন ম্যাম দো সাঠে রং পিসার ডো নি বারি ডো আলাং লি তুমি জাসলো আমার নিলি অডিশন কি পিদুনার নি বাং কুইন ম্যাম বাং আনিং নাইং সাম থু পিক আমার সে নিলি নিং কেছে থে দোলাং নিলি লুন ঠেকলাং বুঝাত আমার সে কো কাছে চেং থু সিপি নি আর নিলি নন আনাং এলি থু
1: নন আর বাঙে সাং সিপি
0: নন বাঙে সাং সেল নিলি বাঙে লাই সিবি আর ক্রং সি মাং বের লালো নন বাঙ্কে
1: নাংলি হল সুট পেন সে লুন কে নাং লুন বম বাং ইক বম ল আপেন তে গিলুন চট কালি নাংলি কাছে পার জান হিন সাপে নিহাং পেক লাপেন তে চে পার জান ঠেক পেক বাং ফু নাংলি কেদাম তাং আপর সে তামে রংসিনা সার পো ফিল্ম এন্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড আনলাম বেস্ট নেগেটিভ রোল লবাং সো অ্যাওয়ার্ডটা আমাতে আনং এ তাকে লং আবাং ফুইগল নাংলি চেপার জানে হিন মতে ড্রামা কেচারলি দুন লাপুসন দুমা লাপেন কোমাত আলং পেন কে ঠেক দুন লং সি নাংলি কে চেপার জানে হিন তা নিং কে হাং ইগল লুন পেন আবাদ
0: কাছে পার জানা হিন বাঙে দি কাছে পার জানা হিন বাঙ্কে হক পেট কে নিলি নিং হাং পিক লুন কি লুন কো আনমাই নিং কে হাং কাছে বারজান বাং আনসো সে আহক পেট বাং নিং কে হাং দু হুল সো পেন বাং তাহে সিতা মে মো পেন সঙ্গে নিলি বাং এম লেস এম বাং আবি একদম

0: manji penis manji ninghang o phancho amase kupien kan ni chite ni jalo nili to ma anat penta ac lamar jan selam kachong hong hala so artist ke dor de pujat
1: oh
0: artist dor bang nak nak shooting no pula sonang hang lo hala so bang shooting no lo sapso la det pen bang ke bang thu bom lo nang tu ma joine punili music video do bapuram rong hang ka selam alang lis ka semar lo script bajar ka do we ma alun bang nili tok lo nili lun lo khala bang nang jong vet nang lis shooting veg nang ji lagi pujat nang lis acting veg nang ji pu mala so pen wasi acting ma ke wang bom bom mat acting nun bom lo je parjanun bom lo drama la pene ka charli pu hin mang nili jata we ning ke re pen mate son ke lang dun karbiang lo lo ma long si ke lang dun pen ning kirung pulo tangte sar rajib kro lapen sar dilip be bikha mahajan alang li tu ma acting ke thek long mesin li bang ning hang dun mone o bor idun nang ji la so ning hang do ko amasi la tu man ke lang mesin li ke charli
1: pulo tena li drama bang ke dun de bo phir ta me methang ka bor i pen
0: methang
1: te bang long pen thek long mesin ke charli gla putho nang li phana kar ji ke lahan la ili tum ladak methang kar biang long along kelapu an lamarjan punon lunarjan punon klembang ongparpe non ke dolot hailo klembang do poi phitta ke klemanam kelong lapu an ke ongkali pulote kupuson bensi mate methanga hem tuna phan kachelang ponik longlo
0: labang ta hawalam eli tum ke district bihek ke bihek chot kalilang eli tum ke karbiang long pupina pojo ইংলং ইংলং সি কে অং কার্বি রাতকে আমাদাকে ইন্টারনেট কে লে নেটওয়ার্ক কে লে তোয়ার কে লে পেন চেংলক দুলা মাসি কার্বি লুন আর জুলাপ কার্বি লামার জান লাং লাপ পুবাঙ্গে উন এ আবাং আবি মানে লাসি লাবাঙ্গে দুলে হে আপেন টাঙ্কা যেতুলা ইনকাম লুন কি লুন পেন টাঙ্কা দু কালি বা নিলে মিউজিক নন অদুন বম লাপ পেন তা টাঙ্কা লং উ কালি সেটা নিলি মাথালো পিঠেলংকে আনুতিন কে ঠেক কাপ্রেক ডোরেপ নিলি ফান হই তো আর নাম বাং নিলি ফান বাং মিউজিক হে নাং পেগলো ঠেকো এডে সেটা ঠেক ঠেলাং হে কাচারলি তবে নাংলি ফাঙে লালু পুনাং পেগলো ফট নিলি বাংলা সিলা বাং অট ভেট পো টাঙ্কা লং ও লং এ বাং নিলি বাং মানে লাংলাম দে দেলো নিলি যং সে কাপ্রেক সাই ক্লেম দাম পুতে নিলি ঠেক ঠে দেট পুনন বাংকে চংদাত জি তা ঠেক ঠেলো কাপ্রে চার্লি এলি উপ থাকে লিপট আমার সে লং আন সে তা নিং ইং সাম নং পু পুলা সো নিং আকে মাং সে দোকলো নিলে আসাবে লং লং ও কালি সে তা মে হেম সি যেন তেন লাপু চোরেং চিত লসো ফান বাংকে দোলো অং পিক পুকে দাকে পু দাম মবে নন লা মিউজিক নিলে ক্লেম বম বাংকে হুন মিলান সিনে প্রোডাকশন নং সিনে লিখলেম দুন বম হে স্যার হলিরাম স্যার সিনে লিফান আবার সাই নাং পিলো লাভেন লা কে চেং সি মিউজিক প্রোডাকশন যেহেতু লা কে ওরা নাট বাঙে নিলিফান নাং কে থান চেং পু নাং কক পহে মানে লা কম্পিউটার কে বেয়ার নাং জি লাসন পু বাঙে সফটওয়্যার লাসন লাগে লাসন পু বাঙ্কে আকে হাই রান রং পি হ্যাম্বির স্টুডিও নিলি বাঙ্কে লাসহীন তাকে চার্লি আবে কোনানে চার্লি দুন থপে নে পু আবে কে লাংদুন নিলি লুন নাম্বম হলতে লা লাংদুন প আমার লা লাংদুন মো লাংদুন মালা খে হাইরান রং পিবাং আর মানে লুন কি লুন বাং প্লতে রেকর্ডিং নাই প্লতে নিলি ফানা হাং দেয় মানে পাচারলি নাং পূজা আলা তা চিনি নাং পেক ফ্লোরে যা নাং পেক ফ্লোর প রেকর্ডিং নই নাং বিতে কাং ক যা কে নিলি বাং কাই অড ইভেন দা অডুন চাই ইংথিন থে নাই পুগ লালু ইংথিন কে থেবেন অডুন প পেনে চক সে বোতে লাসো সে নিলি ফোন পেন কল পোদাকশন সন পেনে বোতে লাসো বাঙালা নাং থানু ঢুপ কে বেয়ার কে চেঙ্গে আলাংলি সিনাং থানু লাদের পেন নিলি বিহাই স্টুডিও আখাই স্যার হরেন টকবি আলাংলি লংটা দাম ল আলাংলি তাই সনসনি আকো নাং থানু থুলো আবে নন লাং বম বাং বম নিলি নন কি জুত সি নিলি ফান নাকার জাব দুন ক্লুক অমিত রংপি হাই অমিত রংপি লা স্যার জসিং রংপি আসো পইলো আলাংলি সে নিলি ফান সফটওয়্যার কোসন সে ইনস্টল নাংজি মা পেনচেং লক মিউজিক কোসন সে কে বেয়ার নাই মা টন আলাংলি নাং থান লাভলো আমার সে নিলি স্টুডিও কাং পুনার আন্দা মে নিলি মানে জাকং গাছে লং কুনা কল হে স্টুডিও লং কাং নি তানজি ফান জাকং গাছে লং প্রতি আলাংলি পেন মাথা নাং নিতুম দু লা ইনুদ ল লাপেন লাস্ট ইনুদ দলাং কে হাই অশোক কেম্প্রাই গিটারিস্ট নিলি হুন মিলা

0: phan mangke mang dun delu la hem tun sireng ichit ni somar phan log charli phan la manli fee thau pe ni admission np un chilte choklo hoya si ake mang bang do yarlo
1: kalang kala churuk piglo puthot nagli phan nakar jui ke lan lo lun ki lun kache parjan aning hang bang do pik tang lo ile tum akhe se tame mate hon sire kache man ji phan aning hang pik piglo hala tum phan enang lihin pen ku PBDC thaning tum
0: nilhin men na bidi bangke lun ki lun ninghang tame ke cheng siala mangala lo kacharli pirthelong ke lo kacharli banga ke nang sol lo ke cheng si ke lo charli nang po lasohin pen nang li long ku pilo ke do nang li ku pilo ke thek lage lage charli chodau so le ning hang chod nang ji gali appearance tum ta aning hang lo nang po
1: kala
0: asupu tum jong si mane football pathu ning hang uplo tante football important pi dunang pasand tak taxi lun kilun hen ta important pi bute ani sige monit man me deji u bae gali lun lun pen tum ta monit ke man nong nam ke wan non soili tum long sang pi pokhla lek thi pi mem alang li padmasri award ke wan song kar bia khai phan isi nong nam ke the pick ning charong nun piga lam lo la son thak thak si li tum ta jong si bihek pen jong si bor idun blo dande bollywood long bollywood long ke le dunji phanta awar sai doji jong si ka bor idu blo tangte bihek ben ka char li do blo tangte la si la so ahin bang bang ke jong si man ji blo tangte la bang ke nang sor lo no we ki mi tum bang ke hala ni li tum mohur bang ke কাবি ঠেক টিক টিক তেমা যো নিং হাং কুসি তালা সোহিন বাঙে উন এদেল মানে আ ক্লাস দু নাংজি মিউজিক ক্লাস দু তাহ পান দানি লি দুঙ্গে চিনি আনাং ডেংলা মিউজিক ক্লাস দু হাই নাংজি তাহ বুতানি লি দুঙ্গে চিনি নে নন অফি বাঙ্কে নন নন বাঙ্গে আবার সাইড ও পিগলা হে ক্লাস দুন দে বুঝতে আমি কাচারলি মেনাকে ঠেক চিত ফান বাঙ্গে অনলাইন লাই ইউটিউব দো পেনে দো লাহাই পেন দামি লি তুমি চার আবার সাইড লাসে নিং হ্যাং তুম আন লুন কিলো নিং হ্যাং তুম আন লাবাং পাং চেং নাম পু স্কুল কে দুন লোক আছি পু মিউজিক ক্লাস বং তা চার্লি পন বং লোক লোকে লুন সে পু মান সে তা মানে আর ডি ডোজ লুন সে পু নাং মান উন পু লাবাং লো
1: পম বে নাং লি পু পন লো জংসি নিং হ্যাং মতে বোর ইসি পুলোতে নন বলিউড সিঙ্গার সে তামে মান উন পু নাং লি পু পন লো সেলা সো বলিউড সিঙ্গার কে মান জি ফান ইলি তুম কুপি পিল কাছে শিখবো নি ইলি তুম আথে ইলি তুমা খে কেন নম্বর কি আবিলাং পুসি থেকলংলা কাছে বলিউড সিঙ্গার কে মানজি ফান কুপি পিল ইলি তুম কাছে শিখ দু নেই
0: কাছে শিখ বাঙ্গে লালো কাচার লিল চেংসি বাঙ্গে লাদে পে নন লম বাঙ্গে ইসি প্ল্যাটফর্ম মে উডো ইউটিউব নাংলি জং সি হিন্দি প্রনাউন্সিয়েশন পেন চেংলক নাংলি রাগ রাগ চিনি দুন লাভ লা ক্লাসিক্যাল আর রন চিনি দুন লাভ পেন চেংলক নালি নাংলি সেমে সেন লো তাঙ্গে ইউটিউব পেন লে নাংলি বর ইসি তা নালি বলিউড কে কালি রক জিয়া চান্স তা থে তান কে চেংসি বাঙ্কে লাপু গে দাম পেন বাঙ্গে লং লক জিবু বাঙ্গে চেতো রক জি হ্যাঁ নাংলি ইউটিউব তা ইসে প্ল্যাটফর্ম লো ডাক পেন জংসি নাংলি পাচে থাংঠে প্রতি লিচেট লিচেট পো বলিউড আন্তালি রক লোতে নাং রিজি লাতুম আঠে মা নং লংকে ইসি অনলাইন লা যেটু ইউটিউব লং ইসি ট্রেন্ডিং রিডেটি মানে ট্রেন্ড ও লোবলতে পন্ডেটি পুলাসো হরমু দি লাটে এসি প্ল্যাটফর্ম লো পেন ইসি বাংকে এলি তুম চার্লি ডেট পেন লা রিয়েলিটি শো দোজি টিভি লং রিয়েলিটি শো দো ইন্ডিয়ান আইডল সারেগামাপা লাই লং সিতা মেলি তুম বর ইদুন ব্লোতে চান্স দল বলিউড লং কেলে দুঞ্জি ফান নাং লি হাডা একজন সি মেদুন সেন কে হাই গেরেম মানে দোপ হ্যাঁ গ্রেম দে সিতা চান্স দো কক তুম দো ফাই দুন থেক অং মে অং লো আসি বলিউড লং এম হর চেপক লাং দুঞ্জি ব্লোতে লাই লং লো কে চেং দু নাম পো লা দেট পেন বাঙ্গে এংকে বর ইদুন থুবম লো ব্লোতে লে দুঞ্জি লে দুন বেগ জি কইলি তুম তা বর ই নাং কক পো
1: চুরুইক পিগল নন মালম কে লা এ আই সেটা মে চে থাকি পিগল কে অং দুং কে আই পেন তা মে মিউজিক সেমার দেট পখলা তা আপলোডেড লা পুসন দো বলতে নন নাংলি তুম ফান পিনে কাছে সাক দুই মান নন নাংলি তুমকে মেথাং মিনুয়াল পেনসি মিউজিক সামে কাছে মারিকলা
0: কাসিক সাক বাংকে দোকে দোজি এ আই কিকলাং বেন পিনাং কাসিক সাক দোকে দোজি সিতা এ আই লে আমিনা দিম দোয়েত লা মিনুয়াল কে অতুলে আমিনা দিম চে দোয়ে

0: category pusona thaksi che thagre abdu mati jodi e ailun bote nali garju ben e lage ailun ponali important piore ji latai sonlo ajir pena ajir do he pene trending nam jino longla sor mun do real selam po jat po trending nam jipo kadogu arju pic sita nangli singar ve kiluna luna son anke nangli ninga klong ben karju duim hanali ninga he deji nili ga matha teng
1: kala
0: kala ai music lo de nangli automatic e lage ai le uponangli karju pha por chi pio e de titi la sela ai music la chon pro jon jam pine lun la hai phan chol lo apor munitum karju ji ke sita nangli ninga klong ben karju ji blote munitum lun vek munitum ki thi vek la ba sinali a karju apor bisi chi piji nili ga matha teng
1: choroik pigla kijutsi nali phanang kar jui ke lahan lo nang list ami chipa duk pik pensi inut nong che thang klong hon sere pini rata tum nang chini lo la si nang li ning ar lo lam the radio kar jura tum phan thani ji ma
0: nili radio kar jura phan ke thang tum la lo non he tum e ai lam da chi thang lo pot kadu go yara sta me lun ka kilun mate lun karju ning hang tum do kilun jo gali lun lun na ning hang he tum da do sita karju ning hang tum do lasi lun karju bang na li tum kado eta la ahok pe da lun la thang bak be lun bang karju pak kom dun mucho da mat la ka chepa dug ve lun tum le karju dun bang kapa ong si ke nang jibon ala chepa dug ve tum lun phan le pache thang nu ni phan kabor isi ke me jibon puja bang si chuning ri gang tu কমানে গে লুন থাপ থা লুন ফ্রু ফ্রু পলাসি কাছে শেয়ার অমু নাক তি লা সরমু বাং লি তুমাং কম চেট নাং পু উবাং সিনি লি চুনি রি গাং টুং রাদা ফান মাকে
1: লালো নাং লিহিন বেনস তে মে খন সেরে তু মাকে মাং আদা পেনতে লুন সে পু লুন সে পি দি মিউজিক কম্পোজার আলাং তু মাকে মাং সে মে নাং লি লং পেন পেন আন চিনি লং ল চেট হান লং ল লা পেন নাং লি নিং আর লো লাম সে মে নাং লি রেডিও কার জোড়া তুমফান নংলি চেঠানিক লং লি আপর আলাম দপত পিনি লাপন চিংকি চেঠান পেন লিতুম ইংটন পনি কগল না কার্ডং
0: কার্ডং
2: লাপন আপন লিতুম পিনি আলাম চুরা জাইমে কাং টেঙালং সারসিং টি লাপেন হুটবাং হারমোনি বেয়াং বং ছিউ চিপুত আরজুইক লং তাংল লাকি আকাশবাণী দিফু কেনাং সৎ কাপাচুনি আলামজির আর জুইক থা লাং হেলো এ প্রাণ লাং হেলো এ জঠেলো লাসি লাং পাচুহু ইক দেট্রি কিজুন আলাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট কেবাপর আন পার ক্লক পিমি রা পুতত পাং সামথু আনসি জুনাংজি লাং কাপাসু ইয়া ফুলি আলং আমাৎসি পাং সামনাংজি আকাপ্রে কা ফুলি আলং জংসি পা জয়থু পুলতি লাবাং সো আলাং চিহুথু দে তাহায় দংতর লাপেন লাংটুকা কুমার রায়ালং লাং বা চিটিবক লং লেট নাংজি জংসি লাসন চিটিবক দু পুলোতে লাসোহিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিকালিতে তাই নাংজি কিজুন আলাং কিবি ই আলাং বং মাতে আফুলি কাইকে তা দিপের নাংজি লাপেন লাং কাছু এনাহুতা ইরি পেন চিফু ফেরা আবে কিটু আহার লুং পেনসি লাং চক নাংজি রিহিং আমি কিপন ইয়ারি আলং মেথুর উর ঠেকলং পোলোতে কাপা মেপ জিয়া ফান লাংচর ইগ্রি আপ্রাং সি কে মেন সুইচলে ইংকির ইগনন লাং কে চর কে নাংলিয়া কিসুং ফু ইগদাজি নাংলি রি জং সি লাং চাম্বক পোলোতে ইলেকট্রিক আ সুইচ অট ইগদ্রি নাংলিয়া কিসুং ফু দেজি রিহিং আমি কাপা চেলেং জিয়া ফান পুরা কে ডাক্তাং আরি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাক সি আকে হে নুটাং আ সুইচ লাপেন কি ফুকটাং আপলা খাই হুই চেপারি দেং দে নাংজি রিহিং আমি কি পন ই আনু জগ আলং রিহিং আরি জাং লেন ঠেক লং পুলোতে অট ইগ্রি লাপেন বাং আকাপ্রে কাফান তা কাপা অট এ দে জি আফান পিংখা দু নাংজি রিহিং আমি দাম জুই পুলোতে মে কাপা বাং থু জি আফান পুরা ট্রান্সফর্মার আফিউজ আরি কেলার থু জি আফান ক্লেম ইক দেট্রি থেং পি কে লাং তোমন লাপেন আর কি কাছি হোপেন কে খাঙা বাংলু থেং পি থেং প্রাং লাপেন ইং নাম নাং কি বীর পেনা চক কেরেং এট আছে ঠিক দোয়া পি আনতা আকি সুং দো টাংলো

প্লাষ্টিক হরমু কে এন পেন চিপাহে লুনাংজি পোলোটি না পেন প্লাষ্টিক হরমু কাছে পেরি ডেঙা চয়নি টোমন তেপ্রিন দং চান লাপেন লাংবি আন তা চেহু এটলো পোলোটি না পেন প্লাষ্টিক হরমু আন হেউকাম হামরায়া লং ওয়ার্থাপ থেরা ইলং আতিম হিলি খুদ্রা হালা ডাকসি ভারদাম ইকনাংজি কালি তে মিঠর টুৎসি কেনাংজি পোলোটি না পেন প্লাষ্টিক হরমু কাছি পিড়ি ডেং পেন এ অগে প্রাণাফান হেনু আঠে কে লাবাং সো হরমু পেন আসন আসনা কে সো লাপেন ক্যান্সার কে সোতা চলং ঠেক লাসি পোলোটি না পেন প্লাষ্টিক হরমু চিপারি ডেং দে দেৎসি আকিমি আদুন্থু লুন চিটোয়া লুনকে রটকা পাই জুয়া যায় মেঘ আং টেঙালং আপ্রাং সি কার্বি কালচারাল সোসাইটি আতুমপেন কিলুন আলুন আর জুইক সিনা আলুন আলাম থি কিলি কিলি কার্বি লাংপি

লাপুয়ান আপনার লিটুম লুন চেটু আলুন কে রটকা পার জুয়া যায় মেকাং টেং আলং আসন আসন লুন চেটু আলুন আর জুইক লং টাংলো নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নেরকে প্লেং টাংলো লাসিনাং লিটুম দেলহি পেন কাপাচাটাক হিন্দি আলাম পেন সামাচার প্রভাত পরফাই নেরকে প্রামিনিট ক্রিপ হওয়া পর ইংলিশ আলাম পেন মর্নিং নিউজ আর্জুলং ইকপো

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকি এফ এম বেনালং পেন মেঘাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেব লাপেনাং লিতুম আকাশবাণী দিফু স্টেশন অলং পেন কে রটকাপার জুগে তো আনা জাইমেক সেটামে নিউজ অন এয়ার অ্যাপস অলং পেনতা আর্জুলং ইকজি আদুন্থু লামার জানালুন কে রটকাপার জুয়া জাইমেকাং দেংলং আপ্রাংসি নেকাং হন লামার জানালং পেন মঙ্গল রং পি লাপেন বাড়ি রং ফার পি পেন কিলুনালুন আর্জুইক সেনাং আলুনালাম থে চিপু থেক থে

আদুন্ধু দনবারিম লামার জানালং পেন সুরেন বে লাপেন মালনী টিসোপি পেন কিলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থে দনবারিম বং নে পেনাং।

আদুন্থু লেখা লামার জানা লং পেন জিতেন তেরাং লাপেন মিরমিলি রং পিপি পেন কিলো নালুন আর জুইক সিনাং আলোনালাম থে কেদো কেদাম ছেড়ে তু

আদুনটু হাবার লামার জানালং পেন সুজিত রং হাং পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে মাসাব ও আকাং হন।

আদুন্থু লামচাক লামার জানা লং পেন বিজয় লেখ থে পেন কিলো নালুন আর্জুইক সিনাং আলুনালাম থে নাং সন্থত।

লাকে আকাশবাণী দিফু আদুন্থু হিন্দি লামার জানালুন কে রৎকাপার জুয়া চাই মেকাং তেঙালং আপ্রাং সি পিয়ার কিয়া তো দারনা কিয়া লামার জানালং পেন কুমার সানু লাপেন আলকা ইয়াকনিক পেন কিলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থে ওরলি চুনেরিয়া।

আদুন্ঠু সাজন কাঘর লামার জানা লং পেন কুমার সানু লাপেন সন্ধনা সরগম পেন কিলুনালুন আর্জুইক সিনহাং আলুনালাম থে সাবন আয়া।

আদুন্তু আব লট চালি লামার জানা লং পেন উদিত নারায়ণ লাপেন জসপিন্দর নারুলা পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে তেরবিন একপল

আদুন্টু প্যার কিয়া তো দর্না কিয়া লামার জানালং পেন উদিত নারায়ণ পেন কিলুনালুন আরজুইক সিনাং আলুনালাম থে দিবানা মে।

লাপুৱান পৰ্ণাং লিথুম ইংলিছ আলুন কি ৰটকা পাৰ জুৱা যায় মেকাং ডেঙালং আচন আচন ইংলিছ আলুন আৰ জুইক লং তাংলং লাকি আকাশবাণী দিফু কিনাং চটকা পাচিনিয়া লামজিৰ আৰ জুইক থা এল পি জি মাতে চুতুন চুদাং আ গেছ আৰ না টেং পেন চেথৰ নাংজি কোনাতনি কেবাক পেন গেছ কেটেট আংনিম ইংনিম লং পলতে ৰেগুলেটৰ আ চুইচ ইংকিৰ চেৰাক পেন হেম আং হাপ পি লাপেন আং হামপু ইংপু এট নাংজি চুতুন চুদাং আ গেছ আলং থু আ চুইচ লাপেন ৰেগুলেটৰ আ চুইচ টা চুতুন চুদাং টাংডে ৰাফি ইংকিৰ পামি নাংজি এল পি জি আ চিলিণ্ডাৰ পেন আলং থু আলং আন গেছ কাপাচি লিংজি আ ফানপুৰা মেচেন আ ৰাবাৰ আ পাইপচি চিপাৰি দেং নাংজি এল পি জি কে কাই আহুত গেছ কে কাই আ লাইটাৰ চি এন নাংজি মি কৈ চেট আছো পেন কে কাই কে টেট নাংজি এল পি জি আলং থু লাপেন গেছ আ চিলিণ্ডাৰ কে বাকলি টু পুলতে গেছ আ এজেঞ্চি আ চাই হেম আলং পঞ্চে ৰাখচি হা ডাকে ক্লেম আ চাই কিয়া তোমা ফানচি পাপে লাং পামি পেনচি পাছে লাম নাংজি ইফু কে চৌপু চিচিনি লোটে পেডেৰ দি পিন পেন ডক্টৰ আ লং চিপাক লাং দামচে ৰাখ নাংজি আঠেমা লাবাংচো অফু কিছু কে মেলেৰিয়া কিছু মান্দে তাঠে ডক্টৰ আ তুম কিঠা না টেং পেন ভি এছ আট লাং ক্লেম নাংজি আজু মেকে জাং আহুত চিটিমালান চিহিং নাংজি হেমকম হেমরায়া লং বাপ বিপাংরাম লং লেটেট নাংজি জং সিয়া কাংরাম দো পোলোতে পাংথাই পেমি নাংজি লাংবং লাং প্লেট আন তা পাবে টেট নাংজি জং সি দো পোলোতে লাসোয়াদিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রুই কালিতে তাই নাংজি কিথু কাংচে হরমু আনতা হেমকম হেমরায়া লং ওয়ার থাপ থে দেটরা এলং আদিম হিলি খুট পেন হা ডাকসি বারডাম ছট নাংজি লাং কাপালি আ পাইপ ট্যাপ লাপেন লাং কাপাং পেন আ টিবুক জং সি কোনাতনিয়া কেবাক দো পোলোতে মার্থিন পামি নাংজি নিংজিবি ইকথা আর্নিকাংসামা পড়লতে হেমার লোপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উত ফে এ আমি কে থর লাপেন নন মালম হিটি কুলাত আলং নাং কে ক্লাং চিটিম আপি কিপলুং আদাবাই হাই হুই থর লাপেন কাই নাংজি কেনাং সটকা পাচি নিয়ে লামজির কে লাপোয়ানিক চটল আদুন্থু লামজির জয় মে কাং ডেং আলং সং আলং কংচুং বাং আতুম কে ক্লেম জি নাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলা।

0: এতে কোসন লি নিপ কদাক লোক হোমরি দাম নামজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085
0: কালিতে 9101080242 আলং
1: চিংকি চেথান চকজি বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ড নং সিলাং ওয়াং ইগনোই
2: লাকে আকাশবাণী দীপু আদুন্থু লুন বানা লুন কে রট কাপার জুয়েচয় মেকাং টেঙালং আপ্রাংসি স্যামসন ইংটিপেন কি লুনা লুন আর জুইক সিনাং আলুনালাম থে সেং দোমানাং

আদুন্টু স্যামসন ইংটি লাপেন জ্যাকেলিন টেরন পিপেন কিলোনালুন আর্জুক সিনাং আনোনালাম থে কিমো দামতে।

0: আদুন্থু গীতা ক্রোপি আনিঙার লোয়ালাম থে আর্জু ইকসেনাং।
1: নিলিমেন গীতা ক্রোপি নাসেপি নিয়ে নিলি আসাপ সোভেট নালামে থান জি বাঙাল পোলো সর লো তো মালাম সে নিন্দি থান পো ইলি সর লো তুম পিচকলেম বেন পিসি ইলি পেন্সো লং আচারাব দু নাসলাম সে থানিক পো আসে ইলি এচারাব দু নেই গেন পিয়ে থাকালাম সে থানিক পো আসে নলমে পেরি পুনয়াত পুনে বজার চনাম নি পেন পেমে না হন চনাম পেমে না হেম দু ওর সর লো তুমি কাপ চকলেম এট পেন নামা সাই গে চকলেম তালা তাই সি আবার সাই কিমি পুসি নিলি মাথা দাম লো পেন তিন ফান্স তামি ইলি আর তুমি প্রায় ভাগকে হেম শিখে দো শিখে অং লমক হেমে দোকে অং লং পুলো ট্যাং টে ইলি তাই হেক হেমে কাম ক্লাম এট প্যান কিছু ক্লেম মানে ইংকে লালো কে চাং হো লমলাম লমক পে চরা নাম পো না চাক নাম পো লালো ইলি কে দোক বি ফান্তা লি বড়ি হুড়ি ফাঁসি চুনি লিল সে দোক বি ফান্তা কার্ড
0: লাপোয়ানা পর্ণাং লিতুম গীতা ক্রোপি আনিং আর লোয়ালাম থে গেথান আর জুইকলং তাংলো আদুন্থু সোয়ার লোয়া সে আংটং আজয় মেক আং ডেঙালং লুনসে পি জ্যোতি তে রং পি লাপেন হুট বাং পি ট্রেসি রং পি পিয়াং বং চিহু চিপুট আর জুদুনিক সেনাং
2: পিনি চিহু চিপুট আজাই মেকালং কার্বিয়াং লং আলং নং নাম কাছে থ্যাংক্লং আলুন সে পিয়ে ফাঁসি চোফা পনল লাপেন আলাং লি লুন কি লুন লাপেন লুন কাচার লি আসাই আপু থাক রেডিও কার জুয়ারা দা তোমা ফান কাপাচিনি জিয়া ফাঁসি বর ইল আলাং লি কমাইক মা পুলোটাং তে আলাং লিয়াকে হাই পি সামি জ্যোতি তেরাং পি লুনসে পি লাসি আপ্রাংসি রেডিও কার জুয়ারা দা তোমা ফান কার্ডম পাজের ল লাপেন নাংলি ফাঁসে তামি কার্ডম পাজেরিক ল
3: কার্ডম
2: তাংটে আপ্রাংসি ইলি তুম চেথান পনসি না নাংলি কমেন্টুয় নিং কান পেনসি লুন কি লুন কাপাং চেং দুন ইগল
3: লালো নাকার জু পচরো ল নিলি কেচেং সি লুন কে লুন দুন আনিং কান লাকে 2015 লাসলম সি নিলি লুন কে লুন দুন পাংচেং ল লাপেন কে নিলি কেসেট লং স্তামি লাস আনিং কান সি কে থাপ দুন নং ল 2015 লালো তেং নি রি নাং পুয়া লুন জির লাপেন কে লাস লুন জির কে নিলি মেনা সি কাছে বন্দা সি আর কেসেট লং স্তামি তেং নি রি নাং পুসি নাং ইর পিল নিলি তা কেচেং সি কে টক বো থেক থে দে সি তামি পাকলাং দন লাং লাং ল হে আমার সি লা কাজিরঙা সর তুমি লবাং স কেসেট আলং নিলি লুন নাই থাপি পনল
2: তাংতে নাংলি কিলুন আনা লুনাং বং পেন কাদু কাবি সিতামি নাংলি মিনা তং কাছে টক ইকলমা মাতি আনুত কাপ্রে নাং কাবন দা দুন লাপসন দম
3: দু নিলি মিনা কাছে টক বাংকে দু এলা জির নি জির থম লাসন সি দু চারলা লাপেন কে বাংসি নাগে টক পিল হে নিলি পুনু স্তামে পেনাং আনালুন ঝির নাং টক পিল চিথান পনাং কেচেংসি নিলি পুনু আলাংলি মেন নিলি থান পন দেট পো আলাংলি মেন কে জোনা সিং তেরা লাগে নিলি পুনু ল হে লাসি নিলি পুনু নিলি ফান নাং বন্দা পিপন চেং আলুন ঝির লাগে নিকি মালং আসামি পুল সো দেট পেন পিনি নেহেনল বরেত সাবাং পালুন ঝির লাপেন কে হাচাকে কান ইংকে লো চারলি নাংজি পেনা আন্দোল নিলি পুনু নাই টক পেলুন জির সামে হে লাপেন কে আনুট কাপ্রেক আতুম নাই টক পি চিথান দামলো নাং খয়া সিং হানসি সার নাই টক পেলুন জির সামে কার্বি লাং পি পুদুল লাপেন কে পেনাং আন্দোলাং হে নাই টক পি লাসন আমেন বাং সুং পন লাভ নি ঠেক থে দেল হে তামে নিং আছিং সাম আলুন জির সাই দিল আনু তিন নাং টক পি পুস্তামে হে
2: তাইতে নাংলি নন আন সন কো আন আলুন কাবন দা পন ট্যাং দোল
3: নিলি মেনা বাং কে জির থম জির প্লি লাসন সি দো চরলা বাং নাং তয় পো নন সন স্টুডিও লং নাং হাং পো লাসন সি লুন লুন ফিট ফিট আজার লে হে আসন পুলতে পেনাং আন কে দো পো বো ভারতম প্রি বাক কে দো তাই পো বন
2: তাংতে নাংলি লা কিলুন ট্যাং আন আলু নাং বং পেন কলসো আলু নাংলি নিং চিং সাম নাই লা
3: লা জং নাম পুলোতে নিলি ফান রাত আতুম নাঙা চিনি কেচেং মতে নিলি লুন সে পি পু কাছে মানদুন লং কেচেং ইলং আলুন জির লাকে নেকে মালং আসামি পলুন জির হেনল লাবাংস আলুন জির হেনল কেচেং সি বাংকে নিঙ্গা চিং সামনাই কে সোপেন দোল হে নতি নাই তক পিয়া লুন সামি আকি ঝুমে সাইডে ননসন লুন সে পোল হে হালা আলাংলি এস ই কাথার লাতুম সামি পেনাং আন লুন নাঙে তক পি দোল লাপেন চু মালম সামি অ্যালবাম তা ক্লাং ই লু নাই টক পি পেনাং দোলো হে আলাং লিস তামে লাপেন কে আলুন স্তামে ইনিং চিং সাম উল
2: তাইতে এক নাং লি কি লু না লু নাং বং পেন ইজির ব্যাক রেডিও কার জুয়ারা তোমা ফান পার জুপনিক জিমা
3: চকজি

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জৈ থাকে থানা বাংলি বন্তি তিমপি ননহেজং কেথিয়া লঙ্কানা হকদুন কেথে নাই শিবসাগর চৰাইদেউ যোৰহাট লাপেন গোলাঘাট আহাবার লাংকেথিয়া কিসুকি ফুদুন আদাদা তুমা ফানপিনি আদুন্থু আংডেং জুংজুং আকেরা পি পাজির পন্তাংল চিফ মিনিষ্টার ড হিমন্ত বিশ্ব শর্মা লাসো আবি আলং দনসুরি থংকেব্রাই সিরা ফারো সিরকেব্রা ফকেব্রাই সি কানা হকদুন আহেমতু নাতুম ফান সিকা কুরুর ফ্লিকেব্রা টক সিরা লাখ সিরকেব কেব্রা কেথমাতা পেছনল দিসপুর লোকসেবা ভবন আলং কাপে দোপন ইসিবির টাপাংডা কামে আলং চিফ মিনিষ্টার কানিংজে লাসো আপ্রাং লাহাই আহাবার দনসুরি ট্রকেব্রা প্লিরা লাখ দিয়াইথা দনসুরি ট্রকেব্রা প্লিরা ফারু নের কেব্রা সিরকেব কেব্রা ইসি আহেমতু নাতুম ফান সিকা সুরি ক্রেপ হ ফ আতঙ্কা বাতাই ইসি আফান পাজির পন্তাংলো লাংকেথিয়া লং কানা হক দোনা হেমতুন পেনাং আফান কে সিকা সুরি ক্রেপ হ ফ বাতাই ইসিয়া কেরা পাজির পন আসাই পেটাং পনলো সেটা শিবসাগর কনস্টিটুয়েন্সি পেন বাংসুরি কেথম আরা রাতুম ফান কালাখা পন আসাই পেডবই লাং লাপেন আকেনাং সাতপুলংতে কেথম আভিয়া লং লাহাই আরা রাতুম ফান জুংজুং আকেরা পি পাজির পনপু পুসি চিফ মিনিষ্টার ড শর্মা পাচাতাকলো হাবার আলং তমন্তি প্রিন কে কাই কাই আসনসি চেবাংলো লাপেন স্টেট গভর্নমেন্ট লাপেন আকেরাপ লাপেন পুথত কাপাবুচি পনা সাইটা পেচাত পনলো কানাহক পন আফাই কাংতন পন

มินิสระหินเป็นละสูอาหินไซกติกียตุมพันเกรับละเป็นตัววาร์กับเปกลังปนจีอาพันอาซัมเอกริคัลเจอร์ยูนิเวอร์ซิตี้อาพันจะพับปนโลบีทีซีเป็นอาเกหอยฮักรามามุฮิลารีกัจเจปามีผู้เป็นกุกราจาร์บรูฟานนกอร์บีทีซีเซกเตอรีเอตอาลองปัตุมีอิซีเอ็กซิคิวทีฟคอนซิลอาเมย์เป็นดูปนตังโลคัจิงไวอาลองคัจเจลาร์ปนทงแก็บราซิลแก็บหัมพังอาคามอามุงคัปิชุนปนอาหินกัตโตราโดอันเซตาก็จิงไหวละเป็นต้องสกอตอาร์ดีกิโดอาลัมที่เฮฮุยจิงไหวปนดุปีนี้ก็สราวนาจิกโลกิจุดอันนี้อุลมีฮินดูอันนี้มาราดตุมกังทีรจิกโลปูเกครอยปนปีนี้กิจุดอุลมีอันนี้ปุถักสติดกับเรกกับเรกอังกางอลงกิโดสิบมณีร์สิบวธานมาลอมอันดับอพอร์เป็นกิองดงอาราดตุมจิงพร้อมลูกลาสวาจิกโลอารุยตินอุลมีตาคาร์ดอมคาร์ดิอาตุมสิบวอันนามาพันคาร์ดอมาพันสิบวมณีร์มาลอมอารมูจิงพรุมปนปนเองเด้งพารุยศิระทองแก้มรับพ่ออินเดียนออยล์ดูเรนกับฟุตบอลกับปัทุกัจจปฏิปัตุมีรันชีวิรสามุนดาฟุตบอลสเตเดียมอลองกับปิดดูปอนอัปรังซีควอเตอร์ไฟแนลอลองสปอร์ติ้งคลับเดลฮีอัตุมเอฟซีเร่งเด็กอภันพ่ออิซิอาโกลเป็นเปรมลุกับปัทุมินิทศิร์แก้มกับดัวฮุดเร่งเด็กเป็นอัปรังซีโกลปีปอนลุเซตาเกษังอภิเดลฮีเป็นจักรองเป็นโกลพ่อปีปอนซีเกหายามันเด้งปอนลุลาปูคอลกอต้าวิเวกานันดายูวาভারতী কাপাটু আকলাম অলং আদুন্টু কোয়ার্টার ফাইনাল অলং পাতুমি ইস বেঙ্গল ফুটবল ক্লাব সি ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম আপান ইসি ভাইভিয়া গোল পেন পেরেমলো পিনিয়ার নিকাংসা ফর ফাইভ প্লিয়া হুট কলকাতা অলং ইংডেন কেথম কোয়ার্টার ফাইনাল অলং মোহন বাগান লাপেন জামশেদপুর এফসি আংবং পাতুপু প্লিয়াং দেং কোয়ার্টার ফাইনাল অলং কেদামটাং বাতা হিনি চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শিলং লাজং এফসি পেন পাতুপু কাপাঠু কে শিলং জৱাহৰলাল নেহৰু ষ্টেডিয়াম আলং আডিকাংসা পৰফাই ট্ৰক্সি আহুত পাথুপঞ্জী এফ আই এইচ ৱৰ্ল্ড কাপ হকী আলং পিনি নেডাৰলেণ্ড ৱেগানাৰ হকী ষ্টেডিয়াম আলং পুল ডি আদুন্থু কাপাঠু আলং ইণ্ডিয়া ইংলেণ্ড পেন পাথুপু ইণ্ডিয়া আতুম ৱেলছ আলং কাপি দোপন কাপাঠু আলং কেথম ইচি আগল পেন কে হায়া পুথাক ইংলেণ্ড পেন পাকিস্তান আফান প্লি ইচি আগল পেন পেৰেমলু পিনি কে হাই আতি মাতুম পুল ডি আংহয় আলং চি দদুনপু বিৰটা পানচি কাংক নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি টিমুংপি কান্দু কাবিয়া ফান্দা কার্ডম্বা জিউসি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে পাই পাই নি ফাইক্রি ট্রক্সি উর্মি আনি কার্বিং ডেং গেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা এঙ্গরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানল আদুন্ধুয়াং ডেং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলামথি আর্জিক সেনাং পিনিয়া সারলামথি ও কাপার হি আলং লং কং ইদ অং আমাত হেম চেবাং জুই কেলংজি পো আদিম কে উবু লামথে কেমান ও কেপার হি দাম পুলুতে লং কেদো

কার্বিংডেং কাজলং বামলাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডেং কেবং মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ভারু টক্সিরেং করা সিরকেম লাপেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডলো

0: লিপুতাংতে কে মেসেন আলিয়া বাংকে লাহেলো আফ্রান্সিয়া বাংকে লাং পেন কে লং আসনসন আকে সদ আন পেন্তা নাংলিতুম জকপো আদন্থুয়া বাংকে কিথু কামেন উই লাপেন আংনিম আং হং তা ইংনিম জকফ্লটপো আদন্থু কেসো তা লংলে দেটপো আপসি সে কাছিলাং আনাম তা নাংলিতুম পেদাম জকফ্লটপো লাপেন বারপি বারসো কে দো আহুত নাংলিতুম থেরাক জকফ্লটপো লাপেন কে আর্তা কে অংদুম সারপি সারবুরা আতুম লাপেন ওসোমার আতুম আন্তা বারপি বারসো কে দাম জয় কেপো লাপেন নিং ঠেকলং পো মুনিদ আতুম বারপি বারসো কে দাম আদিম আথিক আবিক কাবে লাপেন বারপি বারসো কে দো তাপ আবে কাচিং হয় দেট পেনা জকসি পকসো পকরাং আকে সোতা কেলং লো লাপেন পক আহি লং তা দো কক তিতি লো লাসি নাংলিতুম কাদ্দো কাবে তা হেম আরলো লাপেন হেম কম হেম রাই কাপাং থির জির থেক জি আফান আবাংকে কেমেসেন লাপেন কাং থির জির বারপি বারসো আহেম চিকিম নাই জি তাংতে নাংলি হেম লং লাপুসন দো ইক লোমা আবে লাংলি পুতাংতে কিকিম সেরাক জি আফান বর ই ইক নন
1: লো নং দেং লং পেন পুথন আদুন থলন জি রাজু জে আফ্রাং পিনি আলাম জি আরজেক সনাং পিনি আলাম জি কে এগ্রিকালচার এভেয়ারনেস মতে কাটিকি কাফেজু আলং কাছিনি নং জি আসনমু বংশ পুথাক লামজি আরজেক সনাং কেথান পঞ্জি মন্ডল তেরা
2: ইলিতুম কার্বিয়েন লং লাপুয়ান আলং লি হোঅর কি অং ইলিতুম আজাত আসাই লি টিকি সিতামি আলি কিলং আফান ইলিতুম ক্লেমপন উন সক পেন চেং লক আসন আসন নেমপু বিরিক হিপি হানজাং থার্মিত হানসো লাপুসন কাপ্রেক কাপ্রেক হাকো পেন্ডা ইলিতুম লাহাই আসাই নাং টিকি বমলো বাং বমলো বনসিতা ইলিতুম কার্বি আখে আতুম বাং নন পুয়ানার নি সিতামে ইলিতুম অংডুং পেন কাছজর চলাং পঞ্জি মাতে কমার্শিয়াল আপুথাক কেলং পঞ্জি ইলিতুম বাং মাথা পন পিলাং ননান সিতা লাসি নিলি রাত আফান কাছুনি কাংটুং মাতে কিথুরমি ওবে কিমি দুম হান কাছুনি কাংটুং কে লাপুহেনল ইলিতুম মালং লাপু আন নালং লি কিথে আলং লি কি অং হো অর কি অং ইলিতুম মাথা সি উন এ মনসিতা ইলিতুম আখে আতুম পিনিয়ারনি লা চজর চলাং মাতে কমার্শিয়াল আফান পু কেক্লেম আবাং ইলিতুম মালং জুম ও লাপেন কে আবি পুসিনিলি মাথাদাম লাসি নন কিথুরমি মাতে ওবে কিমি আতুম লাহে আলাম চুক্লেম চদাম আফান পু কাপ্রেক কাপ্রেক কে এ কারচেজি আফান মাথা সি ইলিতুম আনসোসে এপ্রাং কাংথে ডাঙা টোয়ার পেন কিদাম জি আফান লা সাই কাতিকি দা এসন পুসি নীলি মাথা দাম কাতিকি পেন লক টা ইলিতুম আখে তা পাপ্রাং দুন ঠেক জি পু নীলি মাথা দাম আথে ইলিতুম মালং নন মাত সাই কাতিকি আফান কে লংলে কে ইলিতুম না হক তা আদিম রিদাম নাংনে চুরিদাম নাংনে ল এমে কাঠেক নো মাসি লংলে তা দল আসি আজাদ আকাম লে ক্লেমি পুস্তা নেমপোলিটি কিজি সিতা হানজাং লিটি কিজি সিতা হানসোলিটি কিজি সিতা লাপোসন মেসেন মেসেন আসন ইলি তুমলং ডাক কার্বিং লং লং কে ইলি তুমলং বাংকে ননমাত কে আজাদ আসাই লে টিকি সিতা ইলি তুম হো অর পিনাং নেলা আরাম বাং পিচুন নাং পো হাবিত পানাং পো পিচুন নাং পো লা পিচুন ডেট আফিলো দে ইলি তুম লা কে ক্লেম কে দাম নং সি ইলি তুম ক্লেম পামে দাম পামে লপতে ইলি তুম আলে দা লংই আসি ইলিতুম না সালে কি লংয়ে ফান কে ইলিতুম অনুতিন সিতামে সাই কাটিকি বেন্দা আলে চিপালং পো পো মাথা সি ইলিতুম সাই বাং টিকি নাং পো ইলিতুম আখে জং সি সাই টিকি কে পুলোতে বাং আতুম সি ইলিতুম আলং লে লং বাং পো সাই নাং টিকি পো আলং তুম সি বাং আলে বাং নাং এন পো ইলি মিঠাং আতুম বাং কে ইলিতুম বাং কে বাং আলং সি চোনাম দুনাং পো চোরে দুনাং পো ইলিতুম টাঙ্কা পয়সা কে হা বাং আলং সি দাম পো লাসি নন কিথুরমি ওবে কিমি আতুম লাপুসন কেমাথা চেলার পন পেন সাই কাটি কিজি আফান পু আনুতিন আকোটে ইঞ্জির তুমস্তামে বর ই পেন নেতা সাই টিকি জি সাই টিকি পেন সি নেতা পাচোলং জি বা নেতা হেমতুম

বুচিজি পুমাথা বে ই পুলোতে ইলিতুম ইপ্রাং কাংথাই ডাং আটোবার মে লাংদাম লনাং ইলিতুম আলং বাংকে নন বাংকে থে রে সেট আতুম সিতামে সাই কাটিকি বাং টিকিকে নাসি ইলিতুম লাসোর সাই কাটিকি কে হেনল ইলিতুম বাংকে পাফি দন বামল বাঙাদি মে লাংদাম ল পুলোতে ইলিতুম লং বাংকে লাপন আলং লেকে থে সিতামে তুম মিঠাং আমুলি তুম ইলিতুম সাই বাং চুটিকি ঠেক ঠে বাং আতুম সি টিকি রং নাসি বাং আতুম ফান পাতি কি কেপিন জি পুলোতে ইলিতুম মাথা নাং প আনু তিনটা লংলিকে দু রেপ পট নাসি আনু তিন সবাই লংলি দু রেপ পুলোতে ইলিতুম হানসৌ টিকি নাং প নেম্পু টিকি নাং প থার্মিট টিকি নাং প লাপোসন এই বিরিক তামে আসন আসনা বিরিক দু উ নাসি বিরিক টিকি নাং প লাসি ইলিতুম না হাক্কো গেক্লেম বম এই সক অলং সি আনেম্পু পেন আশক পেন আহান পেন আজাদ পেন ইলিতুম সন টিকি রং টিটি ওয়াইফি সিতামে নন না বাং কে ইলিতুম লাসো কমার্শিয়াল ফান পু মাথারা ইলিতুম কেক্লেম কে দাম বাং আকাপ্রেক কাপ্রেক সি ক্লেম নাং প কেক্লেম নাই কে লাভ সন হেল সক নাংলি সক লে ক্লেমি পুসিতামে সক টাক ক্লেম নাং প আকাপ্রেক সি ক্লেম নাং প সক কনমা নাংলি ক্লেমি সক আকাপ্রেক ক্লেমন লাসন ডাক থাক নেমপু সিতামে নেমপু লে ক্লেমি পুসিতামে নেমপু ইলং কনমা নাংলি ক্লেমুঞ্জি হালা নেমপু ইলং পেকবেট নাং প লাপুসন ডাক থাক আশি তিন আসনে নাংলি ক্লেম এ জি পুসিতাংলি ক্লেম উন পুলোতে ক্লেম এ জি পুলোতে আশি তিন আকাপ্রেক কাপ্রেক কাপ্রেক আদিম পেন ক্লেম পন লোপতে আনেম পোট আলং প হানসো লং প আ বিরিক লং প আহি পি লং প ডাকসি পিঠে সক সাং পেন চে লক হান পর্যন্ত তাইলি তুম লংকে নাম নাং মেলো এমে ঠাং লংসি দু এলো নাসি লা পুসন লংসি টিকি পন উপলোতে এলি তুম ইপ্রাং কাং থেই ডাং জি আটোবার সি নিলি থেক দাম লং নাসি নন আনু তিন সিতামে এলি তুম নন আকাই লং মঙ্গে মাথা নাং প সরকার লং বোরেং লংবুন জি মেনে পুবাংকে এলি তুম কেমা থাদাম হেলো পিক নাং কক ননকে কেথে কেরে আদিন আকাই বিনাক আপোসি ইলি তুম মঙ্গে কাচালি দুন কেথে কেরে পুসিতাম ইলি তুম মঙ্গে কম নুন হেক জুন নুন চেলাং আপোসি ইলি তুম মঙ্গে লাসো কি জুন দুন পেনালং ইলি তুম মঙ্গে রেং দুনাই পুলোতে ইলি তুম মঙ্গে সাই কাটি কি তাই সি আবার বোরেং আবার সাইলো পুচে মাথা আসি ইলি তুম আনু তিন সিতামে সাই তাই চুতি কি পঞ্জি আফান ইলি তুম মাথা পন্নাং পো চেঠান বম লোটে আকাপ্রেক কাপ্রেক আসাই কাটিকি মাতে ইলি তুমলং দোপিক অকলা ইংলং কাটিকি রেট বা হিদি সকাটিকি রেট লাদে লে ইলি তুম কাটিকি কে গালি কাপ্রেক কাপ্রেক আসাই দো পিক ইলি তুমলং কে ক্লিয়াম নেই ওয়ফি সামে ইলি তুমলং নন আনটা ইলি তুম খে আ তুম বাং কে ক্লিয়াম কে দাম আবাং আন চিতো টে দেট লাসি নন কে বাং জি আর্নি আন কে আনু তিন সিতামে লাসো কে ক্লিয়াম কে দাম কাছি তো পন জি বা চিতো পনাং পু নিলি কাদো এ ফান্ডা চুনিং রিলো নাসি আপোসন আঠাক আসাই কাপ্রেক কেক্লেম আবাংকে ইলি তুমলং দু থুলাং নন মাত কিমিন নে কে ইলি তুমলং কে ননটা ইলি তুমলং ক্লেম বাং বি নার্সারি আপুঠাক নার্সারি কে নন কিঠুর মি এলং তামে ইলি তুমলং মাকে এ মির পেন চেংল কাপ্রেক কাপ্রেক কাপ্রেক আর হরমু এ নার মির কোবে লিমু আপোসন আঠাক কাপ্রেক কাপ্রেক ইলি তুমলং নার্সারি তা ক্লেম পন বি ওয়ফিস তামে ইলি তুমলাতা ইলি তুম ক্লেম বাং আবে দে নাসি খালাস তামে ইলি তুম আসাইলো পুরা ইলি তুম মাথা পন পেন ইলি তুম খালাতা ক্লেম পন মি লসি লাতা ইলি তুম লং ক্লেম লো পুরা ইলি তুমকে লাহাইতা কেরেং আবার সাই লং জি পিনি নিলি থেক দাম লং ল কার বিয়েং লং আ দাং পি নিলি পেনাং আন জুই লো বয় ফিস তামে ইলি তুম আখে তুম মঙ্কে নানটা আমি থাং মিঠাং যে এ লা ব্লেক পেপার পু গোমুরিস পুটা ইলি তুম লং মঙ্কে নানটা টিকি বাংবে দোসি তামে কম পিক লাং সিতামে লাতা টিকি লো পুলোতে ইলি তুম কো আন লমে আলি গে লং ই মঙ্কে লাগে ইলি তুম মিঠাং মাতা মাথা দামে থে লাহাইটা ইলি তুম লংকে নন মাতকে বজার বাংকে ইলি তুম মঙ্কে মিন্তা নাং নেই বজার কে না হকলে বন্দে সিতামে নাং দাম আপে নাং নাম বাংবে পুপে আসন লাক থাকছে লা গোমুরিস পুডেট কালিল কুবি নার্সারি কুরি নাং প এই মিউটা কুরি নাং প আপোসন ডাক থাক আকাপ্রেক কাপ্রেক দো পিক লাং লাহাই কে ক্লেম নাঙি নন কিঠুর মি ওবে কি মিয়ে তুম লাসো হরমু বাং মাথা দাম দে দেব লাসি ইলি তুম কে ক্লেম নাই কে লাসন ল নিঙ্কা নিসেক ডর চট আকাই কালি নন মাঙ্গে মো ইসো ইসু আতুম আফান আন দাইলি তুম কে কাচে মাথা নাই কে সাই কাটি কি পেন্সি ইলি তুম চে মাথা নাং পো লাসি লা সাই কাটি কি লি ইলি তুম পাপ্রাং নুন লনাং কে ইনকাম চে ইয়র দুন লনাং লান লো পুলোতে ইলি তুম আখেইটা পাপ্রাং নুন পো মাতে ইলি তুম আখেইটা ও আমুক আখে তুমটা থেক শেরসাড়ো বা থেক ও পুসি ইলি তুম ফান পো ইনং এঠাং ইলি তুম কার বি ইংলং আরাত আতুম মাতে কার বি এতুম আফান ইলি তুম ফান আবাং আনং রোপো নাসি লাসো নং মে কে বানজি পুলোতে ইলি তুম কাদো কবে ফান্ডা ইলি তুম চেথা

0: bon nang po chimun bon nang po la rong alom le ili tum pu e ki ju yare dam ta bret ke ili tum nona kailo mang ke na hok ta le lu na si ili tum pu ju ji pu se ta apordo dami pu sna me apordo na si apora teng pe ni tum ju ta ju nai klem ta klem nang yi dam ta dam nai na si apora teng pe ni tum hola por long pe ni tum pachi ton dun thek pen ili tum sai ka tiki bang si ili tum hok pet akam klem nai na si ahopet akam bi klem lo pulote ili tum aphan kaching thur awar sai avideji pu bangke ili tum mathawan e kaching thur awar sai ki dovek po hasi anutim akorte injir atum sitame non mangke sopin so swalo so palama velo swalo so tum ta sopin so tum ko samma ke klem un ko anma e klem un ke swalo so tum ta non ke klem the rason tak thak si akaprek kaprek asamalong ta bang swalo so tum ta klem olo আতুমটা বাংটা আমেন আনং দুদুন প্লং আতুমটা দল রাশি লাসন আঠা এলি তুম কার্বিয়া আংলং আলংটা সরল সো তুমদা এলি তুম পাপরাং দুন জি পুলোটে এলি তুম সরল সো তুম তামে সাইড টিকি তা থেক পর এ তুম ক্লেম নাং পো সো পিনসো দে সি ক্লেম নাই পো আলামি কাল্ল আর সো তুম তামে ক্লেম মেল লাসি কো পি মাকে থেক আকাম আন কে সরল সো তুম তামে ক্লেম নাং পো সো পিনসো তুম দা ক্লেম নাং পো ক্লেম রাপ পেল পুটে সোপিন সো সোয়ালো সো পুজলা দা কে থাক থেপিন বেন ক্লেম রাপ পেল পুলোটে ইলি তুম আলি বাংকে লং রেপ অনু তিন লং রেপ পো ইল তুম আহেম হুম তিন আদম তিন আরং তিন সামি ইলি তুম চিংথু রেপ পো কার্ড
1: লাপান পর নালি তুম সাইকাটিকি কাফে জুয়া পুঠাক কাজে রক্ত কালামথি মন্ডল তরাঙ্গে থানপনা লামজির আর্জলং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি ইংডেঙ্গে বাং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টংরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইং করা সির ক্যাপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টংরা ট্রক হ্যান্ড পুঠো তা দুন্থু লুনাং দে ইংলং পেন লুঞ্জির আর্জু ইসেনাং কি লুঞ্জি রজনী টিমুংপি আলুনালামথি নাংকি চেসং আপিনপো

লুন বানাং দেং আলং প্যান রজনী টিমুং পি কিলুন আলুন জি নাংকে চেসং পিন পু পার জলং তাংলো পুথ আদন্থু লুন বান আং দেং আলং প্যান লুন জি রাজু জে প্রাং পিনাপকার বেং দেং আলং কপি পিসি কে রতকে পার জুপনিক জিমা চেথা নেকসানা পেনাপ কি পাই পাই নি ফাই ক্রিনের ক্যাব দুর্মি আনি কার্বিং দেং লং পেনা প্রাং সি বিরটা জুগলং প সালাম লপেন সালাম থি পেনাপ কি দুর্মি আনি আপত সি লুনাং দেং আলং প্যান সাংপি সশিকলা হানসিপি কিলুন কেপাচে তাক পঞ্চিং আলুঞ্জির আসনসন আর জিগলং প লপেন কাদম তেরাং পি সৈক্যা কিলুন আলুঞ্জির লপেন লুবিতা টিসুপি কিলুন আলুঞ্জির আলকত সাংপিমার আং দেং আলং কালিনা বেপি পেন ওয়েভিং লপেন এমব্রয়ডারি আপুথাক রোহিলা রং পিপি পেন চি হুচিপুর আলামজিরটা আর জিগলং প তোতাংটি লুন বানাং দেং আলং পেন পুথর আদুন্ধ আলুঞ্জির আর জিগ সেনাং কিলুঞ্জি পূর্ণকান্ত তারু আলুনালাম থি প্রায় টাংলু উবং নাকাং হন

0: কাৰ্বি অনুষ্ঠানটি
1: লাপানা পড়ানাতম গুহাটি আসেছেন কার্বি এংডেন পেন পাই ডাকপান আসান আসান কার্বি জামেক আর জিগ লংটাল লাকে আকাশ হুয়ানি ডিপু জামেক পাই ডাকপান লাকে মিডিয়াম ওয়েব এফ এম এনা লংপেন মেঘ হার্স ফারু সিরা তক বড় সরকে লাপেন পার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ লং সিতামে লবং সো জামেক নাতম আর জিগ লংটি পিনিয়া নিগাসাম জামেক আংকুং লং নালে তুমাং নিলে বাবু ক্রুনিয়াং তোতে জামেক আংকুংলে ডাং পানি রুনা জামেক আংকুং চেংসি ডিমাসা লুন লিরমে জামেক পেনে চেং পানি রুনা তোতে ডিমাসা লুন লিরমে জামেক লংপেন কেচেং সেল আর্যুক সুনাং অশোক কেমপ্রায় কিলো নাল আলো নিলামতে পিঠি দুক্রিপো

0: nang piji dak charli ji phan hang du proton te wangoi nili nang than ji nang li jatta chawa nang ne wangoi nang klem na charli nun la pen thu nili phan as a resource person mate son ngo tum kopine ka prek kone school long college long la son nang ke hang da dulo ngo tum tang hang long phot thok klem nun thanu nang la dak si ngo tum mane as resource person thaning mate training thanang ji la bembu puthak la son nili phan hang na chu phatum dulo la pen la atur bembu po industry si aputhak la non ma chali bomatum di ma chali bomatum ta as a project la son do do la tum do bon bembu project klem nang jitang ho protang te nili phan ang kar jut ponatum do ulu matla nili atur bembu industry a project bang ki tok ponatum do ulu la ma ka porhe tum ka chali tum non son da di fu campus la pen go ti campus ha tum di la son atum ma chom da hang bang do dulu la pen son si ngo do na hang bang do lo se ke ki pi phan son da do ulu long pho trok klem do ulu ki thanang do ulu he
1: tangte nali than bon thulal atur bembo industry ke nali me thang jung jung isi akor mate isi entrepreneurship pusi pulodi nali sita me me penang bor ipon iglo la pen akam sita me thek ponong lo la son thek long si sarkar mate council pen sita me nali phan kam nga thek long pen ki mission thek long pen la puna kirap do iglo ma than pon ekta
0: labang asam sarkar mate council pe benta avelang nili johang damlo council long jadam ramlo la industry department damlo পেনা পেনা অলেন থিল নি দামল পতে বক দামল আদুং মানে আ বেম্বু আতুর বেম্বু ইন্ডাস্ট্রি পুথাক চথা নাম প সাবসো কাং থুরজি ফান পেনে আবার সাইদো জি মা সার পুচিন কি দাম দলো হে তামে পেনা আন্তম কে লা আবি দি বাঙ্গে লোন এন রং দি নালি লোন রে হুম রং লোন রে হুম রং পুসে সসে না থানা বিদি ও মুনাক লা পেন আ সাবসো লা একদম ইতুম দ বম নন সিএম সার লাং লি লং নি দামলো অং এ সিতা লাং লি মেশিন ইসিনি রাব দনলো লা জুং জুং নি হাং দামলো লাপেন থু আসাম সরকার পে মানে লিফান যাত্তা বেলাং লাপেন চুকে দাম তাং হালা অ্যাডভান্টেজ 2.0 হাসু নিলি দাক দুনলো আমার সিনি লিফান হাং না চুপা দিন দুনলো দাক চিত অনল আমার হাদাক ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট ফানি চিনকি দামলো আমার হা তুমাং ইসিয়া প্রজেক্ট নাং পিপো পুলো আমার ইন্ডাস্ট্রিয়া হেম নাং কিম পিপো আমি সি নাং পিপো দি লাপেন নিংকান কেপ আন কে নাং লাং দুনপু কুপিসি কে নাং জিমা কুপিসি ট্রেনিং ফান কে নাং জিমা কোসন মা হাই নাং লাং দুনপু নিংকান কেপ ফান পু ইসিয়া প্রজেক্ট নাং পিলো আমার নিলে নিং রং পিকলো আসাম সরকার ফানে আমার আফি আসুত কাছি থিসন কলো বাহিনী আদা আ প্রজেক্ট বাংকে আনলো হো যে 50 lakhs আ প্রজেক্ট 50 lakhs আ প্রজেক্ট সিনি ফানাং পিপল পুলো আসাম সরকার পেন নিলি ইংহং দিংলো নিং রং পিকলো লাইন লং লে নাং পি লং লে পোতা নাং পিনো পোতা নিলে হেম লং লিসি চিপি দেট পুপু আনো হেম লং লিসি পেন আনা কুয়ে ইদু তা কুয়ে তা চিপি এট কুয়ে তা পানলা পোডাক্সি হেম কিম তাম পু পুলো ইন্ডাস্ট্রি নিং রং লো আমার সি আফিথু বাং হালা ইন্দু আলেঙ্গে থে হালা তাকে হ্যাং দুন তো হলে মিনিস্টার হাফলং মিনিস্টার হালা শিখ সনে হ মিনিস্টার দোলে হাফলং পেন হালা বাং সি হ্যাং দুন বাং মিনিস্টার পেনাক যাও আমার সেলা ফান পি দেলু আমার নিলি ফান বাঙায় না পিপে দেলু হালা ফান সি প্রজেক্ট বাং পি দেলো হাফলং হাফলং মানে ডিমাসা পন্দেল নন বাং আমার কার্বিং লং ফার্মা নিলি ফার্মা বাঙায় আবে দেলু আস্তামে হালা অফিস স্টাফ তো বাং ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট নিলি ফান সি নাকি পিপু আনি হ্যাং লো মানে নিলি বাঙে ক্লেম উলু পু বানা চিনি মাসি লাফানে পিনাক পুসি কাছিং বাইলো আছে তামে কোসনে আফি বাং হলা বাং মিনিস্টার পেনাক মাত হলা পন্দেল প্রজেক্ট বাং হাফলং মাতে ননে ডিমাস আছে পন্দেল প্রজেক্ট বাং 50 lakhs হলা বাং আমি সিন আ হেম কাদু কাবে নাং পি লাপো লাপেন কান কেপ আফান দা বানাং লাং পিদুন পোপো আনো নিলি কো আনিং রং পি আনো সন দুলো লাপেন থু সন ইসি আ প্রজেক্ট বাং থু হ নিলি ফান কার্বিং লং ফান ইসি বেম্বু প্রজেক্ট পুতা বাংলো মানে পিনে কাপেক পেক পিনে কাসলামিং ওবন আমার সাথে একটা ইসি সন হ ওং পিক 1 crore প্রজেক্ট হাতা বাংলো আমার হালা বাগান নিলি চকচিল হালা বাঙ্গে মানে নিলি বাং ডকুমেন্ট চকচে দিল আতু বেম্বু আর ডকুমেন্ট চকচে দিল আমার সি লতা মিস দুন দিল হাতা এসি আতু বেম্বু পান কার্ড নহ লাহাই ডকুমেন্টস পেনে দি লাহাই চকচে দিল আমার সি লং দিল হাতা এসি মিস দিল আপেন ননিলি ফ্রাং চুলাং দিংল নলা কার্বিং লং মতে কে এসি পেন কপিনে আফান দু পুতান নিলি ফান বেম্বু পুথাক না পি ফান সি চুলাং দিংল ফ্রাং লালো
1: নালি মেথাং জুং জুং সি তামে লবাং সো আসাই কিপাং দাং পঞ্জি ফান কুপিনে কি মা থাপন দু ইগমা থান পরেক থা
0: লালো নন আতু বেম্বু পুবাং নিলি কপাং দাং ফাসে নিং কাই কি তা দু এলো হে উন আন পেনে পচে থাং নাং মানে আং দাং পথে নাং পুল হে চুদাম তাং লকডাউন ফ্রাং ল নিলি দা দিফু লং বাং আকুলাত নাং সালাম ল আকুলাত দুল আমা নিলি আকুলাত কাং পুপেন মাসি লকডাউন চেকলু আমা ডাক্তার হরমু এনে নাং দাক বান্নাকলো আমা চিকলন ফথ্রক পুসি মাত দোকান ভাড়া পিনারে পিনারে লো আকুলার নাম মানিল বাং উন ই অং মাসি চিপন চুদেলো হরমুতা আমার সে নাম বাদা বিপি দিল সেটা আমি পেনা আন্ত মাঙে আকুলাত দলো নাকি বিনোদ

পেনাং আরি সকরজাং তুমকে রাকি হরমু কি রিমপেন ইসি আলন্দ জট আসনসি মাঠালো নিকোটিন মাতে ডুমা আর ডুকপেন সি আটা কিজুম হে কাটুমা ফান কে মং কাং সিপ আ বেপে দলো বাটাই সিলে আং সিপ কেলং লোতে কাছিং রাইজিয়া ফান আ কিসুং পেপ্লাং লাসনসি আং থিন আং ফর লাপেন আফেক্তুং আ কিসো আনিং কিসো লাপেন ক্যান্সার আ কিসো হে হুই পিজো পেন পাচলং ঠেক আজাদ আর আকিও হরমু কি রিমপেন মুনি রাতুমা ফান আকে মিসেন আং ঠেক পিপে মেরি জোয়ানা মাতে ভাং গাঞ্জা কে মং টা ইসি রিসো করজাং আতুম চিহুং পিক আসনসি ক্লাংলো লাতা ইসি ফেরে মেমে আর আকি আহরমুলো আকেলে মং জেত পুলোতে বাংসরা কিকে মুনি রাতুমা ফান পামাং হু হি আসন লাপেন আহুৎপেনকে কেমাথা আজা কং পাবেদেত আনপিনটা পেপ্লাং ঠেক মেরি জোয়ানা মাতে ভাং গাঞ্জা রাকি আহরমুকে পেনাং আদিমালংকে পিবিরলো আথেমা লাকে মুনিত আ অক আপ্রান ফান ইসি ফেরে মেমে লাপেন আকান হক থেপিক পুয়া জকসি হিটি কুলাত আলং জরলংলে লাপেন নামলংলে বনটা পেনাং আদেত আলং রি আলংকে জয় কে পেন নামলং জরলং লাপেন নিংহাং আলিং মংলং ইংসিবলং লাসো আজক কিরিম আফাই ডোমু চটল পেনাং আতুমকে লাসো কিরিম পেনটা মেসেন পুসি মাথালো বনটা লাকে ইফু আতার লক আফান আকাহিং নো পাচেপ্লাং লাপেন টকলাং আক্রং আনাত পাতিকুক আনপারটা কেমাথা ঠেকঠে আজা কং আকে সৌ পেপ্লাং আকেলে ইং সিপ পুলোতে কচংদাত আসাই আনাটা থাং আলে পাবেদেজি লাসো অভাং গঞ্জা আর আকে হরমু কে রিমপেন মুনি আফান কাপাচিং থুরজি আবার সাইয়াবে পেনাং আরি সো অকরজাং আতুমকে ফেরে মেমে আর ড্রাগস লাসনসি কোকেন এক্সটেসি পিলস মাতে আসনসন আদোয়াই আডুক আমু আংপ্রিম হ্যাহু ডক্টর আতুমপেন থাং আকার্য পিনপেন রিমলো লাসো রাকিও হরমুতা মুনির অক আপ্রাণ আফান ইসি আকিবির আসনসি পেপ্লাংলো লাসো রাকিকে আংঠিন আকিসো কেমাথা জকং কাবে লাপেন আচাম পেদামজুই আনপিনটা পেপ্লাং দোয়াই চুচে আপ্রাং সে লংবাং ফুপেন কার্জু কেনাং সত আথেমা আর্জু জে পিনপেন পেন কিলার্স মতে মেকেজাং দোয়াই চোভের পুলোতে আবে পেডোককজি লাপেন পট এ অক আপ্রাণ আফান পিজো পেন আকিসুং পেডোককজি ড্রাগস ওভারডোজ মতে আকেলে কে চোয়াজক আকাই আফানটা থাং আলে পাবিদেজি লাপেন আনপারটা আপি আপো রাত আফান খেলংরি লাপেন জিরপি জিরপো আফান কাপাসুং পেন আনপার থাং আলে পিপেদেজি টাংতে পি আপোৎসি আটা কিজুম হে কাটুম রাকি হরমু কেরিমল চেথানাম ইকসিনা জিরপি জিরপো আংবং কাছে সৎবর ইতা ইসি আং ঠেকল লো চার্লি বম আহুত পেনাং জিরপো জিরপি আতুম হর লাপেন ড্রাগস হে হুই কিরিম আহুত আকাপ্রেক আফানটা সৎপনসি রাকি হরমু পিরিম বর ইল রিসো করজাং আতুম রাকি হরমু কিরিম পেন আজক ইনুত পেন ইনুত আফাই পে বাতল আনিং কাছে খাঙুন এ আজক আনিং কা শিক্ষাক আনিং কে অয় লাপেন কিসুং পেনটা ইসি রাকি হরমু পিরিমল আনপারটা সাতলাং কে উন্দুন্দে বোরেং আওয়ার সাই কাবে টাংকা কাদুরে লাপেন আহক আকাং হন কাবে আজকটা ইসি রাকি হরমু পিরিমল পেনাং আতুমকে আকিসুং পেন কাটেংনি জিয়াফান লাপেন আনিং কা শিক্ষাক পেন কাছে খাং থেক জিয়াফান পুরা আসনসন চো জুনদুল বনটা লাসনকে কাহিনু পিক আসাইল লাপেন লাকে মালমসো আকায় আফান চসি পেপ্লাংল হেমতুনি সি আলাম কি পেনটা রাকি হরমু পিরিম থেক ওসমা রাতুম আফান আর্টা কিজুম হেক পেন রাকি হরমু কিরিম পেন কাপাজক দুঞ্জি আফান আকেনাং সত হেমতুনি সিয়াংবং কাছিং হন কাবে কাছে সরসার কাছিং চেক পেনটা পেনাং আরি সকরজাং আতুমকে রাকি হরমু কিরিমানাসি দামরং আসনতা ঠেকলং লাসি আর্টা কিজুম হেক আহুত পেন হেনল রাকি হরমু কিরিম পেন কাছিং রাই ঠেকজি আফান থান পারে আকেনাং সত ওসমা রাতুম আফান কাং চেক পেন কালি বনটা লামডক লামথু পেন হেনল আহক আকে থান পারে কাপ্রে কাতোয়ার কিছুই সেদে জি আফান কাইকেইটা ওসমা রাতুম আকাই আলং আর জাবদুন থিপ নংজি কিসুং দোটাহাই নিং কা শিক্ষাক দোটাহাই বনটা নিং কি ডিং পেন কালানা কালাহন হেনল মোয়াফি আকাই আফান কাচিং থুরদুঞ্জি লাসন থৎসি ওসমার আতুম সিতামে আপি আপো কে মে কে থান কে পারে আলাম থে আর নিং কাছি বি আকে নাং সত লাহিন লাহিন আংবং চিংহন সেরোয় পামেলোতে রাকি হরমু পেন চিংরাই থাকজি আকেলে রাকি হরমু কি রিম পেন হেনল পিয়ার্থে আঠা কলং মুনিত আকায় আফান আচাম কাপেদাম আঠেকে মুনিত আক আপ্রাণ আফান আকে সো পেডু আর্থ কাছে লেং আকে সুং আসনসন আকে সো মে কেজাং ঠেকঠে আবাং আর দিকে জুম লাপেন লাখ হুই পেন আজা কঙ্কাবে পুঠা খাই হুই পেপ্লাংল কাংরি কাংক্রাং আকেলে কিরিম পিক পুলোতে হেমরিট সাই

0: claim lapen ka phrek asai anata kaching thu dun jia phanta akisum peplang de ason son raki hormu ki rim penta kaching rai akinang sot laso kaching rai thek jia phan toklang ka charle hinta akinang sot thepik abang phuttin atum charle hinanat paprang dun thek pulute ake me akahin otowar chongwai dun thekpo raki hormu ke munit akaya phan pisung chot puta kachini mu chot ajakong pido thupo apia po tum sitame মিঠাং সুমার টকলং হি নাত কাপা প্রাংন থেকপট পুথত আনিং আরং থুপো লাপেন লাহিন লাহিন আংবং জগওয়ান পেন চিংহন সেরয়জি কেজুৎসি সাবস্টেন ইউজ মাতে রাকি হরমুকি রিমকে রিসো কর জাং আকায় ফান ইসি ফেরেমে মে আচাতাইল আকায় চিথে ফান চিংথু থেদেৎসি পেবব দেৎজি আজাত আরং আজে মাতে নিং আরং আজাই মেঘদো সিতামে রাকি হরমু পেন কচিংরা হেনল আকেনাং সত নাইল আটা কেজুম হেক আপর হুদ হেনল আকে মে আসাই কে ক্লেম কে পং চেং দুন আকে মে আক্রং চং ওয়াই দুন পা মেলোতে মিঠাং আকায় ফান্তা চিংথু দুন থেকজি লাসি দেড লং রি হাওয়ার হাপাত আলং রাকি হরমুকি রিম পেন কচিং রাই থেকজি আফান হেমতুন পেন চেং লক সং দো আন পেন চেরক টক আমে কাই কেতা দেং সি রিসো কর জাং তুম আফান থান পারে বম নাংজি লাপেন রাকি হরমুকে হিংনো পুপাচিনি মেক নাংজি লাপানসি আর্টা কিজুম লাপেন রাকি হরমুকি রিমা পুঠা থি হেক পেন লামজির চেথানিক চটল
1: আর্তা কিজুম লাপেন রাকি হরমু কিরিম লাবাংসু পুঠাক নন হ্যাট ডানতম ধনঞ্জয় রং পিপেন লামজির থান আর্জিক লং টাংল লাবাংসু লামজির কে তকাবাং ডিমারিস তারপি এলাকে আকাশবাণী রিপো নন আর্জুক সিনং কায় হার রিং আজাই মেঘ লবংস জাই মেঘ লং নন আলতম আর্জুক লং পুন্সে তিমুং লপেন প্রদীপ রং ফারং পং কচিহুত কচিপুত লুন্সে তিমুং কার্বিয়ং বং এনু টক বং লপেন হাম ফং আসাই কেক্লেম বং পু লবংস আজাই মেঘ পিনি সিনির তুম কিরত পার্জুক পঞ্চেং লং ততাংতে আর্জুক সিনাং

0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালিকে লোন পোৱাই যায় ন?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোৱাৰিবি।
0: ও বাইদেউ, পার্টি মোর বাজেট তোর।
2: আর বি আই এ কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।

0: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
1: সলাওক সলাওক, অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। আৰ বি আই কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
2: লাকে আকাশবাণী ডিপো নন আর্থিক সুনাং দেড লং রেগে চিংহন আলোনে জামেক দেড লং রেগে চিংহন আলোনে জামেক লং পেন চিং সি আলো আর্থিক সুনাং কংগ্রা ত্রাং লাপেন আরিচং হতম কিলুন আলোন আলোন লামতে ইডি সকার বি একাই

0: আসামি সালুন আজামে লপেন কি পারু সিয়ার সিনাং উপেন হাজরকা লাপেন আশা ভোসলে কিলুনালাম আলু নামতে এই দুনিয়া।
1: জানো কি কিয় এই সংযমহীন আচরণ

0: pini ok pranajay megalong pirthi adang cancer ke so arani pachi tondon si cancer ke so puthak chi hu chiput ponji aphanpura nilitum doctor ka chopa pondo alang lino nilitum studio long microphone athing no nang ingni iktang lo alang like doctor rengmir surong hangpi dental surgeon alang like langbom department lake community outreach program lapen alang li psychic lempom adim lake assam cancer care foundation lasi aprang sin litum ahin pen suri suri kardom pachiriklo doctor
1: kardom
0: tangte doctor nilipini nangli phanangkar ju nangkar juchi lake cancer kupilo
1: cancer buke mane cancer akiso alam chithan the aprang ilitum cells pua hormu kupilo ilitum chithan ek paprang nang cells pua hormu ke ebang long kereng ji aphan ange ke do thak messenger aphan ইলি তোমা বাং লং দোলো আংকে কেদো কেনাং সট আংকে লাসো সেলস পাংকে কাই কে তা আঁকি মি পেন ডিভিশন মানে চেঠাক বম তিতি আংকে লা ইলি তুম আবাং লং লাসো সেলস কে আসুরি সুরি দো আংকে কেনাং সট আনসি মানে ডিভিশন বাং দোক বম তিতি আংকে লাসো আ ডিভিশন হতা আঁকে হেনো আ সেলস আঁকে অং পেন ডিভিশন দো কক্লো পোতে লাসন থাক থাকসি ইলি তুমি বাং লং টিউমার পোয়াসন আংথেক চিঠেক লং পো

0: আলসার আসন ইংহো আর লো চে থাকলং লতা আলসারটা চেকলোই জন পেন বিসি পেন তা মেমের এক পোটে লতা আং থাকে হেং নোলো আং মেন পোচং হো তা মেন টুনে আমেন পোচং হো বাং তা থিথু আকো আকে এর মাতে রাসন নাংলি ফান মানে কিসুং নাং পি পোটে লাসো আমেন পোচং হো তা তুমবাং ডক্টর নো চিপাকলাং দাম ইকটাত সিকিমি পলমাসো আং থাকতা মো গাহেনো আং থাক মান ইকটাত তাহা আংকে লাসন ইলি তুম কিলাক দাব আংকে এক ক্রম তা থেথে দেট ইলি তুম বাং চুংক্রেং ও দেট আংকে আন হাইলে চুপা মেকা তা মানে এক ক্রম বাংকে ওয়েট গেন উন এ দেট ওয়েট লস হাই আং থেক চি থেক লং তা লতা কাহে নু আং থেক আংকে কিসু আজক তা ইলি তুম বাংকে চিচি নে আন তা এ বাংকে কাইকে তা সন ভি কর দা সন চি থেক লং লোপতে লতা কাহে নু আং থেক আংকে লসন লস অফ অ্যাপেটাইট মানে আন তা চু উন এ লসন আং থেক চি থেক লং পতে লহা তা কাহে নু আং থেক লো আংকে ইনিং এপ কাইকে তা কি ক্রু আর জি কি তিং পেন তা মেমে রেক পতে লতা কাহে নু আং থেক লো লাসে লাহায় আং থাকলে ইলি তুমবাং চে থাক লং লোপতে ডক্টর লং কেপালে দামজি ফানসে ইলি তুমবাংকে বর ইনাং জি কাই কেতা
1: চরল ডক্টর পাচিনি পনপ তাংতে ক্যান্সার কে সু কাছে লাং দুন দাপ কোয়ান কে নাং সদ্দ
0: নাংলি নন নাংকার জো কোয়েশ্চেন বাংকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নপনমা ইলি তুম ক্যান্সার ক্যান্সার আকে সুকে মেক উন আন্তা প্রাপজিন পেনলে ইলি তুমবাং ডক্টর লং পালে দাম উন লোপতে ক্যান্সার আকেসো বাংকে মেক উন লাসে আর্লি ডিটেকশন কে ইম্পর্টেন্ট পিক কেসো বাংকে ইলি তুমবাং ক্যান্সারটা স্টেজেস দুদো ননাসন ফ্লি আন স্টেজেস দুদো কেচেং আ স্টেজ হুটলে ইলি তুম ডক্টর লং পালে দাম লোপতে লাসো আকেসো বাংকে ইলি তুম পামে এক উন লাসে আ ক্যান্সার বাং তানো এ আংকোসি ইলি তুমবাংকে ডক্টর লং পালে দাম উনাং জে ইলি তুম হামু আং থেক মুখা হাই চিথান পন ইকলুমা দিদে পিপি সে কাহে নো আং থেক মাল হাই আং থেক মুখালে ইলি তুমবাং এবাং লং ফ্রেক চেক পেন লাসন থেক লং লোপতে ডক্টর লং কে পালে দাম জি ফানসে বর ইনাং জে লা ফোর্থ স্টেজ আনলে লে দাম ইক রক লোপতে ডক্টর তা নাংপা মে উন এটা ছিল সে কিচেং আংকো পেনসি ইলি তুমবাংকে পালে দামজি ফানসে বর ইনাং জি
1: তাংতে ডক্টর পুথা নাঙার জুথুইগলা লাবাং সো ক্যান্সার কিসু নাংলি তুম কোসন পেনসি কেলাং ইগলো
0: ননাসন আঝাক আ ক্যান্সার ফানবাংকে ইলি তুমবাংকে লা কিমোথেরাপি আর ট্রিটমেন্ট এন পেনতা পামি উন্নতা আঝাক আ কিসু দো ননাসন ইংহো আর লো আ ক্যান্সার পুতে লাকে সার্জারি কেক্লেম নাংজি কে কে নাং সট মানে কেচেং হুটলে ইলি তুমবাং পেশেন্ট লং লোপতে সার্জারি কে ক্লেম কে কে নাং সত আসন থাক থাকসি ইলি তুমবাংকে কপরে কপরে ইট ডিপেন্ডস অন কোসো আ ক্যান্সার মা লাসো আ টেং পেনসি কপরে কপরে কা ট্রিটমেন্টটা পিবম আংকে কিমোথেরাপি কি পিকে মানে হালা স্টার্টিং হুট ইলি তুমবাং চিঠান পন এক লং লোকেদি মানে সেলস লা অ্যাবনর্মাল সেলস ডেভেলপমেন্ট লাসো আ সেলস ফানসি ইলি তুমবাংকে কেপা ভিয়ার জি ফানসি বর ই ই আংকে লাসন আটেং পেনসি আর ট্রিটমেন্ট বাংটা কাপড়ে কাপড়ে কা ট্রিটমেন্ট দইকলো ননাসন সার্জারি পুকে মানে ননসন কাহে নো আ অক আসন দোলো আমু ক্যান্সার আ অক আসন দোল বটে রাসো আ অক বাংকে এলে তুম বাংকে এনিক চকনাং প মানে সার্জিক্যাল প্রসিজার পেন এনিক চকনাং কক লাগে একটা আ ট্রিটমেন্ট লো আংকে কিমোথেরাপিকে বামোটা চিঠান পনিকলো সে আ দোয়াই দোলো লাসো আ দোয়াই পেনসি লাহালা ক্যান্সার আ সেলস ফান কেপা ভিয়ার মানে কেপা কম জিহান এলে তুম বাং বর ইব আংকে রেডিয়েশন মাই আসন লা আমি লা কাংটাং আসন আ হরমু পেনসি আ ক্যান্সার সেলস বাংকে কেপা থিজি ফানসি বর ইব
1: চুরোলো ডক্টর পাচিনি পনপন তাংতে লাবাংসো ক্যান্সার কেসো কে লাংবাং আপরাং পেন লাংডাম পুলোতে নন কনচিং থরল
0: নন ইলিটুম ডিফু ডিফু লং মাতকে ইলিটুম লং কাপ্রেক কাপ্রেক আটেসকে দো ই ক্লাবলে লাং আন্তা নন নিলি তুম আ অর্গানাইজেশন নন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আ অর্গানাইজেশন লং বা নন নাংলি তুম কাপ্রেক আ ডিস্ট্রিক্ট লং দাম লোপতে নন আসন সিটি স্ক্যান মাতে এমআরআই মলিকুলার টেস্ট বায়োপসি পেট স্ক্যান লাহাই আ টেস্ট আর লং এ ক্লাব দিটি আংকে নন আসন ইলি তুমবাং অ্যাডভান্সমেন্ট লাদা ডিটেকশন আফান লাই ডায়গনোসিস আফান অ্যাডভান্সমেন্টকে লাহাই আ প্রসিজার মানে ইলি তুমবাং ডায়গনোসিস মানে আ ক্যান্সার ডায়গনোসিস আফান লাহাই আ প্রসিজার দো লাহাই ক্লেম ইক নাংজি আংকে লাহাই অ্যাডভান্সমেন্ট দো ইক লো নন নিলি তুম টিম লংমাত আন্তা নন নিলি তুম ডিফু লংমাত কে লাহাই আ টেস্ট ইলি তুম কুড়ি লং লেলাং আন্তা ওয়ান্স মানে ক্যান্সার হসপিটাল লে টাংলো পোটে লাহাই আ টেস্ট কি কুড়ি জি আভার সাইটে ইলি তুম লং পো
1: তাংতে ডক্টর লবাংসো ক্যান্সার কেসো আবাংকি আ ওভি ওভি কাছে পাচ্চয় লাপুসন মা মাতে কোসন পেন্সি কে লং লো
0: ক্যান্সার কিসুকে মানে আ কস পাংকে কাপড়ে কাপড়ে কা কস তো আন্তা নন নাংলি কিন যে নন আ ওভে মানে নন আসন জেনেটিক তা লাতা ইয়েস লাতা একটা আ রিজন ল আন্তা আ ক্যান্সার কে লা জেনেটিক পুপু দাম উন এ আন্তা কাপড়ে কাপড়ে আ কস তো নন আসন ইলি তুমবা মো চিঠান ল এ লাইফ স্টাইল পেন তা একটা আ রিজন

0: একটা হ্যাবিট, হ্যাবিট একটা রিজন ও কিছু নোনাসন দুমা কি মং হর কি জুন লাহা হ্যাবিট লেলি তুম লং দো পোতে লাটা ক্যান্সার কে লং যে আচান্স তো আংকে নন নিলি তুমবাং হেলদি লাইফস্টাইল লে ইলি তুমবাং এন এ নোনাসন এক্সারসাইজ হাই করি রে কাই লাহা পোতে লাটা ক্যান্সার কে সো কে লং যে আচান্সেস তো কক দিতে আংকে জেনেটিকটা ইয়েস একটা আ রিজন তো বাট মেজরিটি কে লাইফস্টাইল পেন নিলি তুম আ লাইফস্টাইল পেন সে কে লং কে
1: তাংতে লবং সো ক্যান্সার কে সো বাং ছিলাং দেত পেন আকু কচি দথু কক না পুসন তা দো মা ডক্টর
0: চান্সেস কে দো

0: hackathon organized from Medical College to Kasa Stadium. Mane lahai organize lo pote ilitum amuni tumta asap o chini ekpo ki cancer akeso kupi lo koson pen se ki long lo la seng ki early detection kupi phanse ki important lo anke ye kupi phanse ke nang sot lo la son thak thak si se kachilang anat ke pang tang anke ke pa mi thua phanse le tum bang ke por ipon pom lo anke la so phanse le tum la world cancer data a reason lo nai le tum ke organize tang ke la so mane pirthe adang ta pini arni ke mane world cancer ke talon arni lo anke eneng athe pi bang ke united by unique anke la so tum bang la so cherok tok ame ki bi ke nang sot ke tum phanta pachini nang poki cancer ake so ke me kun anke kachini ne tum se ke ong anke early detection ta kupi phansi ke nang sot non ili tum da medical college long mata ili tum bang ke early detection non opportunistic screening ta claim ek bomb non 30 years and above tum phan ili tum bang free cancer screening claim ek bomb non so oral breast and cervical free cancer screening claim ek bomb lata ekta ili tumbang rat tumphan ki matha pen mane alang tum ki chichini ek edat tai lason akeso do ma ave ma la suppose ili tumbang ke free screening ta claim ek bon bom mane ili tum ining long la ekta ka phere do mane cancer akeso le chelong lo pote me un edat tai bola so ka phere bang ke pavir ji phansi ili tumbang ki bor ji phansi la la so awareness program mate every year ta observe pon bom lo anke non lahai a program pen se le tumbangke inije cancer a patient tum phanta ke support ason lo cancer a ke so bangke ele tum adim long mata chani ko lo la se ele tum bang asap o chire nang ji covid a rjiding pen cholo pote ing ho ke ching pun e ason ang thek che thek long ta hai ta so ang thek ke mo cancer ka chiman ji ang thek ta han ta anke ele tum ang bong karbi তুমি মানে কোভে কে চোখে মানে আলহীলে দাম নবজিতা কোভে কে এলে তুমফানকে পি লাসে পসে লাসো কোভে তা আর্জিডিং প্যান এলে তুমবাং কোভে এলে চোখ বম লোপতে ইংহো কাছিং পুন এ আসন আং ঠেক ঠেক লং প আখে এর আখে লক আসন সাইনি আ কাছিং দাত আমেক টই ককটায় লাসন আং ঠেক ঠেক লংতে ডক্টর লং পালে দাম এক নাং যে আঙ্কে লা আবাতায় আবাতায় আহত পেন লা এসো কে রে তো কক দিতে লাসো এসো কে রে তা ও মারলো চে কর কয় ভের লোপতে লাসো আমেক তা মো ক্যান্সার আমেক মানে একটা তাহাই লাসে লাসন আমি লেচে থেক লং লোপতে ডক্টর লং কি পালে দামি ফানসে ইলে তুমবাং বর ই নাং জি লাসে লাহাই আংঠেক কোসন যে কিছি রিনে কুপিপিল আংঠেক হে নো কাছি নি জি কে নাং সত আঙ্কে লাপেন সে ইলে তুমবাং কে আর্লি ডিটেকশন মানে প্রাপ জিন পেন কে সো চে নেপ লং লাতা কে নাং সত
1: মে পিকলো ডক্টর নাং লিকে থান পাচিনি থেক আপত তাংতে ডক্টর পিনি কে আপরালাম তা দো কক আপত ইলে তুম চে থান নাং জি সন দো পিকলাং বন্তা পিনি আবাং কে লাপান লিং টন পনিক না চুরলো ডক্টর নাংলি ফানসামি লানা সাইকে অং বং পেন আপর নং চিবিদন পেন ইলিতুম ক্যান্সার কে সব থাক চিংকি যে থান লং পন লাসি পিনি ইলিতুম চেহু চিপুরা লাম জিরকে পানিং টন পন ইকলো না পুথ ডক্টর নাংলি ফানসুরি সুরিয়া কার্ডম বাজির ইকলো
0: কার্ডম

লাগে আকাশবাণী রিপো নল আর্যুক চিনাং ইংলিশ আলু না যাই মেঘ ইংলিশ আলু না যাই মেঘ লঙ্কান চেংসি আলু না আর্যুক চিনাং স্নো পেট্রোল কিলো নারেন আলু লাম থেকে জিসিং কার্ড।

0: খানিক ঝিমা।
1: আরটিই এক অলংকে এলে তোম ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়া আ কান্ট্রি অলংকে দো তুম দো আন কে এলে তুম আরটি এক অলং সামে আওয়ার সাইছো এন দুন ইক লং লো মো প্যান এলি গে পুয়া সন্ধ্যাক থাকছে এলে তুম লবাং সো আওয়ার সাইছো এন দুন জি পুলো দাং তো এলে তুম আ সিটিজেন তামে ইন্ডিয়ান সিটিজেন নাং প লা সন্ধ্যাক থাকছে এলে তুম আও সোমার আতম সে স্কুল অলং চার্লি দুন লং পো নিংকান ট্রক প্যান নিংকান ক্রেপলি আন আর টাফ হান কে আকে জয় প্যান গভর্নমেন্ট স্কুল অলং সামে লালো
0: চলো লোপাছি নি পনে পর তাং তেল আর টি ই এক পেন কি পি পন আবার সাইব থাক নাগলি থান পাচার মি পন এক জিমা
1: চ পুঠত এলি তুমি পাচিনি পন্থু পে মেলো না লাবাং সো আর টি এক পেপ এলি তোমা ফান আকে নাং সট মা লাবাং কে এলি তুম কি চি চিনি তা কে নাং সট এলি তুম মেথাং মো আফি আওয়ার সাই কো সন কিছু এন্দন লং ইমা পুয়া পুঠাক এ চে থান পন প্লেয়ার না লাবাং কে মো প্যান এলি কি পুয়া সন থাক থাক সি এলি তুম আ স্টুডেন্ট আ তুম দো আনা ফান সি তামে নিংকান ট্রক পেন নিংকান ক্রে প্লেয়ার তা আনা তুমকে আকে জয় পেন এলি তুম স্কুল আলং তামে পাচারি দোন লং প গভর্নমেন্ট স্কুল অলং আনসকে এলে তুম নিংকান ইয়াং বং অলং প্যান নাংলে আর যা তাচ্ছে ক্লোলে নাংলে অ্যাডমিশন এন্ডাম সে তা নাংলে ফান অ্যাডমিশন এন্ডাম নংলো নাংলে ফানাং খাং উন এলো লাবাং সো আরো না টাং প্যান সেলে তুম ফানাং বি পিপনলো এলে তুম হাডাক দাম প্যান এলে তুম অ্যাডমিশন চু এন্ডাম লং প আকে জয় প্যান কিতাব বহি তামে লং প ইউনিফর্ম সে তামে এলে তুম আকে জয় প্যান লং ডোন প লাসং থাক থাকছে কাপ্রেক কাপ্রেক আওয়ার্ড সাই এলে তুম লং ডোন প লালো লাস দা বাং সো আপ্রুভিজন নাই বি পিপনা টেঙ্গা জয় নে প্যান লাসি হাদাক এলি তোমা ফান কাপ্রেক কাপ্রেক আ তোমা ইনস্টিটিউশন আর তোমা সনরা ডকুমেন্টস নাংজি বা কাপ্রেক কাপ্রেক আ কাগজ পত্র নাংজি পৈলি তোমা ফান কে হাংজি আ অর্ড আবেল হালাই তোমা ফানকে এডমিশন লং পো নাংলি আচিকল জন তিন লে নাংলি দাম সিতা কাপ্রেক কাপ্রেক আ দিম পেলে বাং সিতা গভর্নমেন্ট স্কুল লং আন কে সো আওয়ার সাইলি তুমচু এন্ডু নং লো আকে জয় প্যান লাসি ইলি তুম সিতামে নন আলম আকাই কে লি তুম কে নাং সট কি চিচিনি ইলি তুম আর রন আটাং কপি ফান্সি কে নাং জিমা কে লাহাই আর রন টাং চিনি পোলো তাংটে ইলি তুম আবার সাই কে মেলি তুম চো দেং লং প লাসি লাবাং সো আর রন আটাং কি দো জয় নে পেন ইলি তুম গভর্নমেন্ট স্কুল সিতামে পেনাং আন ইলি তুম কি চিং থুর আমো কে চিং থুর আবার সাই কে চিং থুর আ সাই ইলি তুম থেক দম লং ল ইলি তুম মিড ডে মিল স্কিম তা ইলি তুম লং দো পন বম ল এলি তুম সামে ও সোমার আতম ভাস তামে স্কুল অলং সিতা আকে জয় পেন এলি তুম আর্নি ওয়াং সিতামে আন দুন পি পেন ও সোমার আতম সামে আন চো লং পেন স্টুডেন্ট আতম সামে কাচারলি আবাং আনা থুল আন সুসে আলাং তুম চে ফোকাস পন লং ল চে ল্যাং পন লং ল জো লাসন ল লাসি হান আন সিতামে সরকার পেন সাং সিতামে আচিক্লো এন ওয়াং সিতামে নাং পি বম ল নাং পাজি অডুন বম ল লাসন থাক থাক ল লাসি লাহাই আওয়ার সাই কে মে লাহায়া কে মে আন কে লাবাং কে আর টি এক আপ্রুভিজন জয়নি সে তুম লং দুন ল লাসন থাক থাক সে কাপ্রেক কাপ্রেক আওয়ার সাই কে মে লি তোমা লং দো ওলাং ইলি তোমা লং স্টুডেন্ট এনরোলমেন্ট সেটা মেলি তুম থেক পলং জি ওয়ান ইস টু থার্টি ইনু আ টিচার আলং পোলোতাং টে বাংথং ক্যাপ স্টুডেন্ট দোলো লালো লালো পোলোতাং টে লাতা আর টি এক আর ওনা টেং পেল কাপ্রেক আফ্রাং আফ্রাং আ কাইলি তুম লাংদাম পোলোতাং টে নিংকান ক্রেপ হ নিংকান ইং কয় আফ্রাং লাংদাম লো পোলোতাং টে হালা সোত কেলি তুম থান বাং তা দূরে পিক পিক বাং ফারোই সিয়া লং কে ইনু দা থান বাং আন আনভেদ হালা সোহত কে বা বাং ফকে বলং কে ইনু দা থান বাং আনভেদ স্টুডেন্ট টিচার রেসিও তুম কে লাংদাম দে জয় নে পেন এলি তুমলা বাং সো ক্লাসরুম ম্যানেজমেন্ট বাং এলি তুম প্রবলেম দো পিক পিক আফ্রাং ফ্রাং নিংকান ক্রেপ হ নিংকান ইং কয় আফ্রাং কে সিতামে ননবাং কে লাবাং সো আর টি এক কে বাং আজয় নে পেন এলি তোমা ফান বাং থং কে পা স্টুডেন্ট লং পেন ইনু দা টিচার এলি তুম লং পেন এলি তুম ননবাং কে ক্লাসরুম ম্যানেজমেন্ট তামে এলি তুম মেসেন মে এড পেন এলি তুম ক্ল্যাম পন লং ল ক্লাসরুম ট্রানজ্যাকশন পেন চ্যাং লক এলি তুম মেসেন মে এড পেন লো সিতামে থান পন বম লং ল আলাং লি তুম লার্নিং আউটকাম সিতামে মেসেন মেসেন পেন ঠেকসার ঠেকসার আ স্টুডেন্ট তুম নাং ক্ল্যাং পন বম ল লাবাং সো আর টি এক আপ্রুভিজন আজয় নে পেন
0: চোরো ল থান পাজির মিপন থাকব তাংতে আর টি ই এক কে দো পেন ও সোমার ফান কো আন আলি দুইক লি থানিক জিমা
1: চক আলে পোয়াবাং কে এলি তোমা ফান দো পিক আনো সরকার পেন লাবাং সো আর টি ই এক মাতে রাইট টু এডুকেশন এক এলি তোমা ফান কি বিপি পন আজয় নে পেন আলাম থে বাং কে মো পেন এলি কে পাজির মি দাম আসন সে নিংকান ট্রক পেন নিংকান ক্রেপলি আর টাও সোমার তোমা ফান আন কে আকে জয় পেন স্কুল চার্লি দুনলং জি বা হিখা চু এন্ডন লং জি লাবাং সো টাংকা পিনাং নে পিন পেন এলি তোমা ফান আকে জয় পেন নাঙে পাচারি দুন লং আপদ লাতা ইসি আলে লাপেন থু এলি তুম পাংবার দামে এলি তুম নিংকান ইং কয় আপ্রাং বা নিং

0: kan thong keba prang elitum karbianglong pencenglok asam angkang pencenglok kaprek kaprek aste ta long stame elitum langdam lo plotang te drop out rate do pick osomara tum stame emethang ki duk de da joy nepen kachuri ko chorlan ka ve de da joy nepen ikhi e dat ka ve de da joy nepen school an e bengan dun po irinang bu po drop out dat po ba kaprek kaprek awar sai klemnang kok apak jola sondo o lasi halaswa kai hut pen langdam lo plotang te nona bangke 2026 anlo peneng ningkan suru hinira inkoira trop anang gele hut anke drop out rate sitame karbi anglong angkang ba asam angkang le litum se langdam sitame peneng anabangke drop out rate abangke kom ek piglo labangso right to education ek mate rt ek pola bangso elitum afan sarkar penang ki bipona join pen lasi elitum che langdame non elitum bangjok ausomar ba bangjok amunit sita elit non abangke class c pen ha class near cap an ke charlia toma bangke school ki duna tom bangke aphai do ek piglo non abangke amen ke chitok thek lapen kapur hi pon thek bierta lahaya long an sita me alang litum kapur hi pon thek ba ki tok pon thek an ke labangso RTE ek mate right to education ek ili tum bhanang ki bipia joy nilo pusi nili jongjung paneli jong ik dam long lo
1: churo lo than pachini pon thek pon tangte RTE ek ke do pen ke charli ke do ovi ki miya tuma phan sta me ko pini ali ke do la pusan do ek ma
0: RTE ek ke do joy ne pen non ke charli ke do awe ki miya tuma phan ke ale do ek piklo ale ke do abang ke lalo ili tum non abang ke barriers mate labang so ke khangpring arpong lahai ke ili tuma phan ki duk ke plang kache bahak dam ji polam the ma si nona bang ke ave ik derlo alam the bang ke ili tuma phan sarkar pen mate constitution pen ili tuma phanang bi pilo je ake joy pen lo charli dun long po po ma si ili tuma bang ke awar sai chu en idun long lok lo la pen penang anatum ba ki ong dung amulu ga tuma bang ke labang so awar sai ke long dun pen ke charli ham phang an so se elitum charli dun long pen akang tu yang deng ke le dun long akang tu yang deng officer officer thepo thepo ke cheman thekser thekser intellectuals reset reset atum nang cheman sita me elitum methang karbi ham phang mate elitum karbi ang long asor atum sita me elitum do olo elitum ke thek dun long thekser thekser a doctor engineer pencheng lok a scientist a professor lai tum anai cheman sita me elitum labang so আর রনা জয়নি পেন্সিলি তুম নাং ছে মান লং লো পুসি নিলিহিন পেনিলি লাখা দাম লং লো
1: চুরো লো থান বাচনি পন প তং তে আর টি ই এক কে দো পেন থান বাং কাছে মান জি নিং হাং ফান কপি কে চার্লি কে দো সি কে নাং জি নাং দি থানিক জি মা
0: চুরো লো ইলি তুম নন ওবে কি মিয়া তুম দো আন ইলি তুম কি চিনি নাং জি কে নাং সট লা পেন কাচার্লি আ নিং কে হাং আ তুম দো আন আ তুম আ বাং কে লা বাং সো কাচিনি নাং জি আর রনা লং কাচিনি নাং জি ইলি তুম কে নাং সট আলাম থে বাংকে নিলি লবং সোকে নং সৎপনলি কে জং দামা বাংকে ইলিতুম মেথাং আহাম ফাং কাচে জা পঞ্জি মাইলিতুম আ সোসাইটি আলং ইলিতুম জংসি চি জা পঞ্জি পুলোতাংতে ইলিতুম কে চেং সি কে ইলিতুম থানবাং মেসেন মেসানা থানবাং নং দো পাপ্রাং নং জিলা থেকসার থেকসার আলো থানবাং ইলিতুম নলং নং দো পেনসি ইলিতুম মেথাং আকার বিহাম ফাং আতুমা ফান ইলিতুম চি জা পন থেকবো কে থেক আক্রং ইলিতুম চি জা পন থেকবো কাচিনি আক্রং ইলিতুম যা পন থাকবো আকে মে আক্রং ইলিতুম যা পন থাকবো লাসি লাকে যা পনা বাংকে ইলিতুম কে চেং সি জং সি ইলিতুম আর টি আর অনা টেং পেন ইলিতুম জং হি লো থান বাং চে মান্ডুন জি পোলো তাংটে ইলিতুম ফান আর টি ই মাতে রাইট এডুকেশন এক আর রনা টাং পেন ইলিতুম ফান আং হি বি পি পন্ডো টিচার জং সি চে মান জি পোলো তাংতে কে চেং সি জং সি এল পি টিচার পেন ইলি পুদাম্প এল পি টিচার জং সি চে মান জি পোলো তাংতে ইলিতুম আলং হাই সেকেন্ডারি পাস নাংজি হাই সেকেন্ডারি আর ডিগ্রি দো নাংজি হাই সেকেন্ডারি কে পাস তা 50% আন ইলিতুম লং নাংজি আকে কম নাই ল কি জুম নাই লসন থাক থাকসি এডুকেশন আর ডিগ্রি সিতামে দো নাংজি ডিএল এড সিতা দো নাংজি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন লা দো নাংজি লা দো তাং ডেট পেন পোলো তাংতে আকো ইলিতুম টিচার এলিজিবিলিটি টেস্ট পো ইলিতুম লাবাংসো টেট পো আ এক্সাম হিতামে ইলিতুম চিপা পাস পো নাংজি লাবাং কে ইলিতুম আসাম স্টেট পেন বা সেন্ট্রাল পেন সিতামে ইলিতুম ফান লাবাং সো এক্সাম কিপা দো দো পন্ডো লাসি হাদাক টক দুন পেন সি ইলিতুম লাহাই এক্সাম ইলিতুম চিপা পাস দুন নাং জি

0: Han, bajirmi pon thekpo, tangti ki jut si nang lihin pen radio kar jo rada phan kopi ni, ki than kang tung ason doig lang ma.
1: Choro lo, niya ki haipi, nang li labang so, nili phan awar sai nang ki pipo na pot, nili nona bang ke, karbi solang do, arata tum do ana phan, ladak dipu all India radio station pen nili ke pachini pon kang tung ke lahelo, donatum, ilitum, akopai ke me, ilitum awar sai ke me, Labangso constitution panel to mapan RT a provision sitame nangi BP pona joine litu methang ahema somar atum do anaphan sitame kaike sitame labangso kacharli amu anathula ansu seke pacheng thur ponji aphanpura litum kaike sitame lo kacharli ahin anathu school kachi toy dunang ja kenangsot litum hem lapu pajui pongpera litum kaike sitame lo Kacharli anathu school along ilitum chetoy dunang po admission NP dunang po pacharli dunbom nang po lalo plotangte ilitum anso se thek pon bom re pon bom si moarni si ke ilitum karbia hamphang along alang litum thekser ke ja asongja ponang che manlong po asongja pinang che manlong po thekser amuni nang che manlong po officer the ponang che manlong po lalo plotangte ilitum aphan Ilitum karbi a solang do aratum stame ilitum ining arong dun longpo ilitum imanthe dun longpo ilitum choakha dun longpo je morni sike alang litum bensi ilitum aphan emahang na paklar pon longpo donatum lasi nili kipu damji po banke ilitum au somaratum aphan school ke toy dun ilitum akenang sot athe mane school along ke non malom akai ke tangka poisa pinang ne pin pensi ilitum admission akke joy penilitum en damlongji Alang litum han pacharli dunlongji kitab buhi penchenglok school uniform la sonthak taksi hadak stami MDM an sitami ake joy pencho dunlongji kaprek kitab buhi anta ake joy ke ron pen nang litum asomar sitami anso se mesena kangtu yang deng an le dunlong po ke charli yang kangtu yang deng an lasi nang litum school chitoy dunon anlo te mo pen ligi pu at sonthak taksi litum karbiham phanga phan anso se আকে মে আসাই লিতুম চিথেক পন লংপো লালো কার্ডম
0: চুরুল স্যার নাংরি মেসেন মেসেন আলাম থান পাচিনি পনপ তংতে পিনি কে আপরালাম তা দুকক পন ইলিতুম চিংকি চে থান আলাম কে দোপিগলা পোয় ফিতা ইলিতুম ছু ছু পুত কে পন লিং টন পন ইগনা চুরুল স্যার নাংরি ফান্তা লানা সাই কে অং বং পেন পন চিপি পন থেক পন ইলিতুম চিংকি চে থান আলামান রেডিও কার্জু রাদাতুম আরে নাং লংডুন পোপসি নিং থেলো লাপেন্সি ইলিতম পিনি চিহচি পুরা যায় মেকে কাংতন পনিকল কার্ড
2: টকলাং যায় মেঘল পানপনা তুম এন্ধনি ইংটি লাপেন সেঙ্গান কেমি ইংটি পিয়ং বং চিহচি পুত আজায় মেঘ আর জুগল থাকল লাকে আকাশ ফানি ডিফু নন স্টুডিও ঘুরে আজ ওপর পাইনার ক্যামেরা মিনিট পিকার অফ প্লেং ইটক ডকল আছে নন মলাম সো পিলোতে নাম আর্জুক লংপ দিল্লি পেনে পাইটাক পন হিন্দি লাম্পনে তানপন ভিট সমাচার সন্ধ্যা লাপেন আজ পর পাইসার কেবা পর আর্জুক লংজি ইংলিশ লাম্পনে তানপন ভিট নিউজ এট নাইন

0: lakhe akash bani dipo non arjuk sina lamet lamchong ajai mek lamet lamchong ja mek long pen non nanatum mitang ga sanje her jer ger arjuk dong ji her bang sampri gi mi pangchu to dang te arjuk sina
1: hir jir hir pon pe prang kado we phan puthot kardom nang pa jiriglo nilimen ki sampri ki mi phangcho lapen nili rong ke hanjang langso nili pini hir jir hir pon ek jip sima thaiglo lapen nili hir jir amen ki mantune barla ahot arni si thoithe arni ing tang wak anilo along ning krengso apai pai nang tum jong si যে পালাম সো জয় জয়লতে হাক খালুন পে ইংকি রিন রান নেতা কাছি রিরি নেহির জির লে চামদুন সাপ বাই মংবে পিতা আবয় হুপকে হুপলুপ আহক এটকে তালো আকেং রি পেন সারপি লাংজাং লে ওবে কপাংথির বর এট জিলি বং ওই আর মুং জুম সেন সান নেরং আরি সৈজাং হিরবাং ইংহুন পাকেং কাম লক লক কাপাং ই কাপারলাক মাত মাত মান্তুনে হির জির কেসক আংদি কেলং তাদো জাং শিক কাদম ফুই চিং বেচে এফার লোলনে এবাং কেরেং লোনে আদা প্রাং আথু বং লে বলং কম আরবেং আসন রং বিন আলাং থে আলাং নিম সোপি কেদাম আং দিতিন কাং হন কাচুরি দুনলং হির জির পাচাম সাপ হির বাং নে আবে নে কে জুম সেন আবিরতা নে কাচিরিরি কোয়ে বীর আফাং আফাং আদাক চোপান বেন মানসি লতি আক্রং তিন কাইকে নে কাচিং হন লেথত নাং ফান চেতং জি পুসি চিংহন মে মে আরুণ মে আবিন চিপু থেক থে পিন আকাই দিং পিয়ারি আলং মান্তুনে মান্তুনে বারলা আহুত আর্নিসি পুথত আহির জির দুথইগলাং লা বাংকে আহির জির আমেন বাংকে লপই খেলো চুজেং আথেক আতোয়ারসু লপই খেলো মান্তুনে আনিং ওয়ে ক্লোক্লার কাচিংলু চেপাজুম সেন সেটা চিনি আলাং আলাং চিনি চিনিলর আনিং ওয়ে সি মেংকালু হি দিয়াটক জৈর আচিক্লু লংসু চুজেং আথেক আতোয়ার সদ্দিং নাংকিদুন নিফি নিফি চিলি নিংতুং তেলো কিথু কেডক কেহ কিফিক কানেম প্রু কানেম আই জংসি বেং তারলক ইংরেং লোটে সেংক্রেং বারলাতা চিকাগলিপু সন্তাহাই লাসি কেমাং আমাং দ আন লুহাম লুহুম লোকে হাকো কো কে নেইডুং আর্মেহিনী ওয়াং লোটে ফি ফুসি কেবাং পিনি জাখং আচিক্লো আনিং ওয়ে পাদু কেমাং আমাং দো আন হেমান্তেং আই পুথত নীলি হিরজির রুথইগলাং লাবাংকে হিরজির মেনবাংকে জোপাং থাং নিকো আন আনিং ওয়ে দোলনে হাই বয় তয় ইং সামরি সি কিলি বন্দুং আরয় জোপাং থাং কাং তিং কাপাং থাং থাং রি চিমুন চিংদি চিংদিরা নে লাখা দুন্দে নন্পু

0: Nili hen pen nili ning alam the ka ning ji pon kang tung ke dal lo na le tum han nili kardom pa jereg lo la pen nili hen pen na le tum han suri suri ning kang sam a kardom la pen kor bang thu pa jer lo nili phan sta me la bang so ang jai lo nili phan a phai nang ke bi pon pen nili phan la dak nang ke pha pot na le tum ke klem ki dam tum as ta me nili na tum han ning klong pen chureg lo pin nili phan her jer ki her a phan si nang ke pha la si nili nili ning cha rong pik la si non nili la bang so a hear jer hear ponik po a hear jer men la bang ke nili ili ning ka ching sam ni kai kis ta me non pu ili tum kar bi ang long phan clari clar bor pil bina po man pi alang li iru samson sing ti alang li phan panong pen si nili la bang so hear jer ta iglo a hear jer men la bang ke iru samson arani thavi ya hut appear bi karbita isi kepi Sita dukok kasam prisi sorjon ranama mukhi apun ki chok nang pinthi si sorjon samson singing ti damtang chuhudarani iru samson kasingri ili sokarbita khepipu voleng dunle pangjang jita kave minalong ripu aseng duru jo parni iru samson sing ti bang bazar songja mukhi চিংবাই চিংসাই জো রানি ইলি কার্বিতা খেপি ইলং রি দোবেক নংজিপু কিরি তারলি বাদিচি ইরু স্যামসন নংজাসি দোয়ান সংজা আমুখি কেহং কার্বিল আলং রিসি ক্রেসির কেবরা ফোক কেবরা ইসি মানায় নংক্লাং ফাইকুনি নিফাই ক্রেট রক্সি আর্নি সের লং রি ইওয়ান পি ইলি দোয়ান সো কার্বি সিংবিয়া ক্লং লেবিয়ারটি মো সিং কান ফারো সুরিতা থাং থাং নিফাই নারকেপারানি কার্বিয়া খেয়া সুমবি পিয়ারবি হাচিয়ারা নিপু ই সিংবি পাকলং নাংজি ইরু স্যামসন আরানি আদুন্থু ঘের পঞ্জি তাকে হের জিয়ারম্যান তাকে খেয়াং ফোন লাবাংকে ইলিতুম নন পুস্তমে কাজের রং হাংপি আনং নাম নন পুস্ত আদিমা ক্লং কেদু হাল ফানি নিপা নং দাম এগুলো আই হিয়ার জিয়ার ম্যান লাগে খেয়ে আং ফোন পিরবি থাবি জং আফুর কিমু লংরি আর লোভির উন ই প্লির প্লার সিনিং কবির লাকবেন নক জিয়ার আংসু কেরি আহারছি কাজির ন্যাং খে আর লানা থাক কে বাসান বি ফিক পেন কিতক তেকাং নং নাম বেরুন ইসি সের আদাক তুরবং আমেন কাজিরঙা কেমান নক বেপি কাজের ন্যাং সার টি রেং লর লর পি সোবার আনক বিয়ারি সিম নক জির আং সোপেন নাংবি কেবে আলং রয় কেথু ফুর কেমো আফারা লংদো সারু সান কোর অক কাচিহিজির রেং আংমি থর প্রকসেন নাং হেলো খেয়াং ফোন নাংফুর কেমো আলার্টা মন মন জির সো আং দুং আলং চিক্লু আর্নিয়াসন সের দাক তোর বংবেরজি পিনি নিতুম নাং রাপলু আহাম ভাং নাং জিম তিম আলং সিনতু আলেক ইসাং পেন চিকিমো আং থুনাবে পাদবেরজি নাং ইংফুন কেদাম কার্বিয়াসো আফারমান পিনি খে আসুমসি দো আন চিকি মোয়ারানি সের মিলুর পেন নাং মিলুর আতুর পেন পাথে আংথা নাং লং রিয়া দাং কাইকে নিতুম নাং জি নাং হিরজুমে ইসং কার্ডং
1: লামের জামে কেলা পানসে গান তানিল লাকে আকাশবাণী দিব আদন থু যায় মেক নন মলম সব পিলতে নাম আদ্রিক লংপ
2: কার্ডম রাজার
3: কার্ডম কার্ডম বেসাং হো
2: নালি কে সাই ক্লেম লক বুঝ
3: ওই লাপু লজ
2: নালি তো মরং কে আর আসার পেন মাসি থর জমাসি আর ক্লার ইগরে ললে
3: ওই তিজ চেপুং কে দোনো দেখে হ

লোন বানা যায় মেঘলং প্যান কে বারুসি আলুন আর জুক সিনাং কিলুন জে ব্যাং পোখিলা লেখতে পি আলুন নামতে লাগে দোয়ার জি নেহার জি।